লাকে আকাশবাণী ডিভু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ফরামিদ ফকেব চকসি রেডিও কার্যুকে দু আনারা দাফান নেলি দহমিং লেংপি কারদম নাংপা জিয়রিক্সি পিনিকে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনেগলু পিনি লাকে পাই পাই নিফাই ক্রিপলি ভোমটারনি জাইমেকে ব্যাংলাকে এফ এম বেন আলংপেন মেগাহার্জ ফারুই সিরা তবর সির ক্যাব লাপেন নিউজ অনের এপ আলংপেন তানা লিতুম আকাশবাণী স্টেশন জাইমেক আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পু কে ডেঙা ব্যাং আমেন লাকি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই গে ক্লেমা ব্যাং জুমিকা ফ্যাংচোপি

কার্বি লুণবাড়ি মাজাই মেগং দেং লংপেন আফ্রাংসি আর্জুইক সিনং হেমারি রংফার কেলুন আসো কচেপারে দুন আংদেং আলুন আর্জুইক সিনং।

0: আদন্থু কার্বি লুণ বারী মজাই মেঘ দেং লংপেন কি জুৎসিয়ালুণ আর্জুইক সিনং সরৎ বে কেলুণ বং কে প্ল্যাং আলুণ আর্জুইক সিনং
1: চিন বং কার্বি পুনাং প্ল্যাং নাং ফি পুনাং প্ল্যাং মাতি।

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাইথ্রক্সি রামিয়েট কে প্লেং টাংলু আদুন্ধু টকল্যাঙা যায় মেগাং ডেঙলং লোকাচার লি লাপেন মিঠা কেংপেন গাচার যা বা ফুটাক লংসিং টক বি লাপেন হুটব্যাং হেলবেলিন তিমুং পি এতুমাং বং চিহুচিপুত আর জুইক সিনা
3: লোকাচার লি লাকে মনিরা কায় আফান ইসি কিথির ক্লং আতোবার গিজাপনা ক্রং পুকে কাদু কবিতা চিনি বন তাপের ঠেক আছে লারকে প্রাপ্তি কাহুত মনিরারে দেং ইসি কি উন কি হক আলো মাতে ডিগ্রি অঞ্চত কালিসি কি ঠেক লাফেন সাই কাছে পেদো হেলো কেনাং সত পিনি আকাশবাণী দিফুয়া স্টুডিও আলং আকে হাই লং সিং টংবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রণব জুবিলি কলেজ এলাংলি ফানসিচু ফাইগলো উবে কিমি আতুম কোসন সে লোকাচার লি পেন পুথত কাপড়ে কাতুম ফান কাচং দাদাবার সাই কিথু পাপুথা কাছে থানচি মুমজিয়া ফান লাসি রেডিও নাঙ্কার জুডু নারা দো আন ফান্স দা মেকার দম নাম পাজির ইগলো লাপেনালি ফান্স দা মেকার দম নাম পাজির ইগলো আকে হাই কার্ডম
4: কার্ডম নি
3: তাংতে আকে হাই লোকাচার লি লাপেন কে লোকাচার লি আহিয়াম আলং কাচং দাত মাতে বেহা বেপার আবার সাই কিথু লাহাই আলাম সিলি কাছে থানজিয়া পটসি লোকাচার লি লাপেন কে এন্টারপ্রেনারশিপ মাতে বেহা মাতে কাচং দাদাবার সাই কিপি লাতুম কোসন সে কাছে রাপ লো লাসপুথাক নাংলি রেডিও কার্জু আর তোমার ফান থান ইকজিমা
4: চরলো নি নাংলি লাবংসুয়া কার্জু নিলি ফান নাংকার্জু আপত লাসি নিলিহীন বেন কাচিনিয়া টেং আনসি নিলি নাং থান পনপ এলি তুম এন্টারপ্রেনারশিপ লাপেন লো কাচারলি আসাই হেমালং লাবংসো কো আনসি আকে নাং সৎমা লাবংসো আপুথাক নিলি উন আনপেন থান পাকলার পনপ লাসি এন্টারপ্রেনারশিপ লাগে ইসি প্রেকজেক বিদি কিমি পেন কিচেং পন আবেহা লাসি লাবংসো আবেহা লাকে এলি তুম ইনোভেট বাহিনী বেট রেং বং নাং লাপু আফান কালি লাবংসো আবেহা প্রেকজেক আবিদি পেন কে ক্লেম লাকে অং দুং ওয়ে কিমি তুম হান সিতামে এলি তুম বোরেং গে পিপন আবার সাই সিতামে থোপন উন পুলোতং তে এলিতুম নন কাই কিমিয়ালং এলিতুম ওভে কিমিয়াতুম কে অং দুং কে এলিতুম লোকাচারলি আহেমলং সিদো এ পুলোতং তে এলিতুম হালাবং সো ওভে কিমি লোকাচারলি তুম হান কোসনসি বিদি কিমি পেন কে অং দুং ওভে কিমি তুম হান বোরেং আওয়ার সাই কি পিপন লাবং সো আবিদি কি রিপ থেকপো লাবং সো আবিদি জং সি রিপ থেক নাং জি লিপুতে এলিতুম এডুকেশন মতে স্কুল আহেমলং কাচি থান চিমুম আবং কেনাং সো থেপিক এলিতুম পুদাম নাং কাপ্রে কাপ্রে কাপার পাফ্রাং পিক আপির থে আদেত লং লাংনাম উস্তামে স্কুল হেমলং বেন্সি পির থে কি তুন কে দাং পেন চেং লক হেম কাপাং ধে রাসাই পেন দেং লক পির থে চোকাম আবার সাই সিতামে হাত দাক পেন মাসি কি চেং পন বসন এলি তুম থেক পন লং পিন পোড়া মে চাইনা আসন এলি জাপান আসন লাসিনে লি কে থেক নাম লং অতেং পলং তে এলি তুম লাবাং সো প্রেক জেক পেন কি চেং বেহা এলি তুম অং দুং আরিসো জাং ফান জং সি ওরেং আবার সাই পি নাং জি লি পুতে এলি তুম কাচার লি হেমলং পেন সি এলি তুম লাবাং সো আসে কে আবাং এলি তুম চেং পন নাং জি লাসিনে লি চিনি পন
3: আহক পেদিলা মে পেকল কে হাই নাংলি লাসপুথা ক্লার ডাক পান কি থান কা পাজির মিয়া পল তাতে নন হেড নাংলি নাকি থানা টেং পুলোতে এন্টারপ্রেনারশিপ মতে বিডি ব্রেক চেক পেন ইসি আ বেহা কি মি গে পাং চেং লাসো আ লামা পুথা কাচি থান গাচি মুম ইলি তুম কাচারলিয়া হেমালং কি বিদুন কি নাং সটলা পুইক মালা হ
4: নিলি

0: kachinia teng pong te non kai ki milong a kenang sot he pik a the li tum non lo bang e char li pik lo ki the ka tum tha pudam e te non ovi ki mi tum do pik lo sita me li tum la bang so a bidi ka che pang chu ma te skill development la so har mu bang a videl tum lo bang por he lo exam pass po a degree bang li tum chi ot tan po sita me li tum la bang so a degree pen li tum kachiki ke ko pilo voreng awar sai cha li tum ke voreng awar sai si kachuri li tum voreng awar sai ki pije bidi bang li tum ri re de la sila bang so voreng awar sai yong si li tum PG lipute elitum hala kitab ka charli along labangso kitab a charli a hem along amasi elitum labangso bidi ka chepangcho kapre kapre elitum areng lokolamben pulo creative and innovative idea elitum hala project elitum labangso a bidi chepangcho lo pulongte elitum sakuri lakiri nangi kali eli sakuri si ovekimi hansita me pipon thekpo
1: nangte akhai nili isi elituma dead pen non ovekimi atum materisu ijangatum ki phobom ka chetong bomasai pens nili nangar ju ekji non malomi tum varalong ki ongdung ke li tuma khai karbia tumlo lo thek pa me po kachong dat adim ka chukle madim chini ne po akaprek a det along mate akaprek a varalong kachong dat dama tuma phaya ki ong pidu la tuma phanang ligo pipu ikji
0: a phrangsi bangani li owe ki mi tum phan ki pugang tung mang ke eli tum skill development man de eli tum bidi ke chipang cho bang a phrangsi a kenang sot hepik eli tum non pudam elo nang ha kaprek a det a ke hello bengalore puno chennai eli chong da dam bosda me hala dakta ko pilo eli tum ge klem nang ke eli tum kaprek akit he ke thyang hoile hala dak ke long dam lapukali pudam elo pulong te eli tum labor akam di la son se litum hadak long dam eli tum jong si ladak mit hang yong si bidi chepang cholo lipute la bang so bidi ke chepang cholong a creative and innovative idea possible la bang so bidi ke chepang cholong si eli tum mane mit hang ek keng hong a charge up chot kali kaprek ariso jang nam sita eli tum mane our sip pon thek
1: po kalang ho peri lo e kalang lo sita me nonason la haya risui jang mate la ove ki metum kahi lu ka chong dadam nang ko ke lu thek lo tema sita me ki du ki sunga joine mithanga ha varalong ku pisi ki claim ji ma chi chini ne dati tia joine tangte nonabang ke karbiang long ar lo punang break je ki claim me ason nang li ge chi chardam ku pipi iglo
0: elituma long ri long ke elitum pudam elo pung te ke matha chi paduk pen bidi chi pang chulo pung elituma long ri long ke reng chi da phan ge ke claim awar sai do pigla sita me elitum সিয়া বাংকে লালো মিথ্যাং আফান ইনিং গাছে থে কাবি তাই সনল মিথ্যাং আফান ইনিং গাছে থে আবি মিথ্যাং নেলি কোয়ান সি বিদি কে দোমা নীলি কোয়ান সি মাথা কাংচিং মা নীলি কোয়ান চি পাদুক উন্মা পুলা বংশ মিথ্যাং জং জং ভান কাচিকি হাই হে মাথে কাচিকি দর দে ব্যাং আফান সি পুদাম এলো পুলংতে ব্যাং আফান সি কাচিকি গাং টুং দে ইসি পুদাম এলো পুরে নন এলি তুম কারবি আরি সো জাং তুম কে আকে হেলো গেলো চং দা দাম লো হালা দাকা সন থাক থাক আকাম দা এলি তুম দাক মিথ্যাং তামে সনসে মে মেথাং সনসে মে সিতামে ইলিতুম ওভে কি মিতুম বাং ইলিতুম আফ্রাংসি চেপাদুক নতুং দে আকে জয় কে পেন কে লং নাঙি পো বাং সেলিতুম রি রং দিদি ইলিতুম পুদাম এলো পুং দে বেহা কে ক্লেম আকে জয় কে লাপু একালি সিতামে বেহা লাপেন ইলিতুম হালা ওরেং আবার সেলিতুম পাং বারো নে ইলিতুম লবং সো বেহা কে ক্লেম পেন আনা কি সুং চে তং আকে সুং চে তং পুবয় ফিট সিতামে লাকে নাংলি বাং আফান চিকি অফলত নাংলি মেথাং আবিদি পেন ক্লেম লপুং দে নাংলি মেথাং আমাসি লাকে কেং পি জাক কং সিতামে নাংলি লং সিদোপো হেম চবুচি এফানা কেনং সট কোয়ান তাংকা মহানাই মাস্তামে নাং লিলাক সে আওয়ার সাই লং পো রিসো জাং ফানাং লি কোন সি ওরেং আওয়ার সাই পি সামে নাং লি রিডেং সি দপলা সে আফ্রাং সি লিতুম ওভে কি মিতুম বাং কামা থাপাং চিং নি মাং কে মেথাং আলং রিয়া লং পেন সি পাং চেং নাং পো পুদাম এলো পুং এলি তুম নন কাপ্রে কাপ্রে এলি তুম লং নন কাপ্রে কাপ্রে আদেট মেন সাম মুনি তুম ওয়াং বম দাকসি এলি তুম লং বেহা নাং ক্লেম বম সিতামে এলি তুম বাং দাক পেন সি কাট বম আন্দে কপি পোসে হলা তুম বাং আখে তুম লাদা কে ওয়াং ল হলা তুম কে ওয়াং আলাম থে বাং লাদা এলি তুম লং কি ক্লেম কে দাম আওয়ার সাইড কো কো পলো সি ওভে কিমি তুম বাং আফ্রাংসি এলি তুম কাবর ই কাচে পাদুক খ্রুব বাং কে নাং সট লালো পুং এলি তুম মেথাং আলং রি লং মাসি এলি তুম আওয়ার সাই বাং লং লং জি আ হো পেনিং ল কে হ্যাঁ হো পেনিং ল
1: তে লুকা চার্লি লাপেন কে নোনা সন আকি মি আইডিয়াস পান হো আকি মি আসন কে ক্লেম জিয়া ফান লাকাছি ফুয়ালাম সে পুথর নিলি নাংকার জুথু ইকাং তুং ল ইলি তুম নাংলি নেলি নন ইলি তুমা ওভে লাপেন কে কিদাম তাং ওভে ইলি কে থেক লং আন তামে ইলি কে চার্লি লং কে লাহাই আকি মিয়া বেহা কে ক্লেম জিয়া ফান ইপিডি কে চিপাং চু জিয়া ফান ইকি থান কে ইলি কে থেক লং জুম ও তাংতে পিনাং আতুম পুলো এডুকেশন সিস্টেম আলং লার নাং জি লাহাই জক পনাই লাসো পুথাক নাংলি কো আনচে দন্দুন ল
0: হক ল লবাঙ্গে এলি তুম নন কাই কি মি এলং কে এলি তুম লা ফর্মেল এডুকেশন লো চার্লি চট অবাঙ্গে এলি তুম মানে নহক তামে আকিলে ও বাং থেকলং লে দেজি আথে পুরাম এলো পোংতে নন অবাঙ্গে এলি তুম বিডি পেন্সি কে চুক আপর পেনা লাকাই পেনা লাসিনি লিকি পুরাম জিয়া বাঙ্গে লালো এলি তুম কাচার লিয়া হেমলং কাচার লিয়া হেমলং কপি

0: long le tum ta do lang ba kar ju long le tum bang ta do pik lang mine la si li tum bang ke non la hanso ajang thu si ta salam mi la hanso ajang thu long bang la pil pir the mane is pudam da pune global market pasi pulo pir the adang long ta la ke jui phun pena pudam elo pungne non arab adya ta son son ke la ke hanso ajang thu ke litar isi si long si surinar ke suri sir ke suri ke la son si ke jor ke nam la son si li tum chini li tum non ka ke internet sta me che thang phun li tum internet long me lang me di lai harmu তারলি বং তাকে নাং সৎ আফ্রাংসি হানসো বং তামি এলিতুম হংগোসন সি লাদাখ এলিতুম পেনকে লং হানসো লাদাখ আমার এলিতুম পানাহক হেরা পাক্রেং আক্রেং এলিতুম জর্সি তামে হং এলিতুম পুদাম এটা এক্সপোর্ট ইম্পোর্ট বসে পোলো হাল হাই সময় এলিতুম সেকে কি পি লং চার্লি পেন হাই ওয়ার সাইসি তামে এলিতুম ক্লেম পন লং মে
1: কালাম কালাম
0: লালো
1: পেডিলো ইসন সাই কে থিকি আবার সাই আকি হাই নন হেত এলিতুম লং চুনিং পিনিং লা সুরিন রেং কোরা ফটরক আংবং কি মানা লাম ইগলো এ জাং মে জাং মিলেন তিকি লো এ কিজোর আদিম দু পুপিনাঙা তুম জি থান লো তিকি লো তামি কিজোর আদিম জি লং থেক থেদ লো লাহাই তো লাসি লাহাই আ সাই কা তিকি আ হরমু পেন কুসন সে লে কা চিপা দু থেক জি মা লাসো পুথাক নাং লে থান ইক চমি মা
0: কালাং লো পেনা আনা হরমু ইলি তুম কার্বি আং লং লং আ নর সোদাক সোদাক হরমু লং আসন দো পিক ওই ফিটস তামি ইলি তুম চোজর চোলাং আ হিথি আ বাং ইলি তুম কেলং কি সুংক্রুং লাবাং নিলি আ ফ্রাং সি কি পুদামি বাং ইলি তুম বাং কে হালা হিথি বরওয়া কিরি গাতার লি বাং কে নাং সট লাবাং ইলি তুম আরনিসি ইউনে দা থেক নি নি ইউনে দা থেক নি থম ইউনে দা থেক লাকে থে ইলি তুম গ্রি তার লি বং দা লাকে আজির কি দিং আ কাম পেনা আ পট সি ইলি তুম নন আ কে নাং সট কা চিনি নি বাং কে আ ফ্রাং সি কাতি কি দা কে নাং সট ল সি তামে আ ফ্রাং সি কো নাট সি কে জর দামি মা হালা বাং কি রি তার লি বাং কে নাং সট নন পিন পোর দামে মুনাং লি লো জাং মিলেন জাং মিলেন তা ইসি পিরথিয়া দাংলং আদর কে কেথে দুং হরমু পিনা এলিন লং সি আফারো ফরো সুরি সুরি সি কে নাম হরমু পিনা সি তা মে এলি তুম লাবাং সো হরমু কো না সি কে জর্জি হালা সো হি থি বাং এলি তুম কাচিনি মেক আবেদ লাতা এসন এসন বাং এলি তুম হালা থার্মিত পং ইক পুতা দো হানজো কি ইক পুতা দো এলি তুম লং সি তা মে এলি তুম লং হে দুং মার্কেট লাপেন জয় কে পেন চ ইয়র চলাং মার্কেট ডাকতে বক্তে রাই হবে পুলোতাং দে এলি তুম আফ্রাংসিয়া বাং কে আরেঙ্গ লগলাম পেন পুলো মার্কেট রিসার্চ দি লাস্ট আমার হিথি বরওয়া কিরি তারলিব বাঙ্কে নাং সরল আথে লাবাং সো হরমু কে জর আদিম দো সিতামে এলি তুম সিকে চিনি নে দি এলি তুম চিনি নে দে দা পোসি বাং কাপ্রে কাপ্রে কা আবেহা বেপার কে ক্লেম তুম বাঙ্কে ওয়াং পো আদর কি থে হরমু সিতামে লাং তুম আদর কমেন্সি নাম বন পো
1: কালাং
0: দেখলো পুরং দে এলি তুম কাটি কি তুম বাঙ্কে কি অং দুং আলি কে লং নি পর বাং লং লে দে পো আসি আফ্রাং সি বাং এলি তুম ওবে কি মি তুম বাঙ্কে এনে কে দাম থাপ কি জুই থাপ তা এলি তুম থেকে তুম দা দো দাম তুম দা দো পুলং তে ইতুম ইনে জুই থাপ কে দাম থাপ ইনে তুম লাই হরমু বাং এলি তুম কিরি তারলি বাং লাকলেম রং প্রদে কো আন এলি তুম হানালি দজি কো না সিলা সো হরমু কে জর্জি পেন কো আন আলি জি পলং জি সা ফ্রাংসি বেলি তুমলা হিথি বরবা কি রিটারলি বং দা কেনাং সট
1: ইলি তুমা খাই কে ননমাত কে লাহায়া হিনা বাং কে পাফি দুন উলাং লি চিক্রয় পি মেলো স্তা মে ননমাত নাং লিকা মাথা বেহা না থু কারবিয়া তুম কোনার আদিম আনসে কারজাব দুন ল নাং লিকা মাথা টেং পলতে
0: নিলি মেখিনি পেন গে থেগলং কাচিনিয়া টেং লিপুদাং তে ইলি তুম নন নিংকান কে পেন নিংকান ক্রিপ হবাং ইলি তুম আসাপসু কেঙ্গা মেসি হিনি বাকছি অর্ডন ল সিতামে এলি তুম বাং আ খাই পেন মালি তুম চপাং বার দম নেলা হক
1: পেরিং
0: ল আথে কপি পল লাতা নেলি নাং থান দেত প এলি তুম কপি পছিলি তুম ইংলং আসো মতে কারবি আ খাই তুম বেহা বেপার না দেলি তুম আ পাফ্রাং থেক থে দেল এলি তুম আফ্রাং সি বাং কে কপি পছি পাফ্রাং থেক থে দেল পুলং তে এলি তুম বাং কে ইনিং গি ডিং গা বেদাই সন ল এ সন বাং কে কাবর ই গা বে কাবর ই উন এ লাতা কে নাং সল এলি তুম আমুনে চেপাদুক পিক কাচেপাদুক লে বেলে কাবর ই বেলে বেলে দি এলি তুম বাং চেপাদুক পুলো চেপাদুক রে কাচেপাদুক মানে এলি তুম মেথাং আখিয়া দাস চেপাদ হক রং লাগে কাচেপাদুক পুলো সি নিলি বুড়ামি বাং কাচেপাদুক আলার বাং কে এলি তুম বাং কাবর ই বাং সে বর ই নাঙি মেথাং আখিয়া দাস চেপাদ হক হেরা এলি তুম বর ই নাং পো এলি তুম নিং কে ডিং দা দোনাং জি আথে বেহা বেপার লং কে এলি তুম নিং আর নি সি নি নি ক্লেম বেন সি পাচিং থ্রো থ্রো জি পু নে আপর নাং কো দি সি লাইফ নি লি থেকলাম লং অতেং লুপুং দে নিং কান কেপ ক্রে ফো বাং এলি তুম সবসো কেং কা মে সি হি নি চি ইয়র্ডন ল লাপেন আন সোসে এলি তুম ওভি কি মি তুম বাং ইয়ং সি লাহাই হেন আর ডি পি ইয়ং দে লান সোসে সি এলি তুম চিং থোর লাং লাপেন নন পুদাম এলম দে ডিফু মাতা এলি তুম কাপ্রে কাপ্রে ওভি কি মি তুম বিডি কি মি পেন গে ক্লেম মা বেহাই এলি তুম থেক পন লং পিন পোর দা মে লা ফুড ওয়াইফাই তাং হ ট্যাক্সি দো তাং হ লাই কে এলি তুম নন সন্তান মতে লাই এলি তুম টেকনোলজি পেন কাচেরা ব্লক আ বেহাং সেল লা সি এলি তুম নিলি হিন বেন কে থেকলাম লং বাং কে পাফ্রাং ও কালি লাং সি তাম এলি তুম কারবি তুম তা আসাপ সো মেক্সিং পুল হক
1: পেটিং লা তাং তে কে হাই লা এলি তুম হাওয়ার লাহাই না থুই ক্লেম জি পুলোতে কি চাক নাপ মতে কাতি কুক মতে কিসুং পুইলি তুমকে চি চারডাম কিসুং নে আসন কুপি লল হনন মামা
0: কালাং ল লবাং কে এলি তুম আকিসুং পুদামি পুং দে এলি তুম

নাম কুলারাকি মিকাংপু, হেমকি মিকাংপু, চুজুন চমাংকান, রং কেয়ার, আরঙ্গজে, বিহু, ক্রিসমাস, নিংকান কি মিয়া হিরজুমি, লাপেন আনপারটা, কাপ্রেক আসন আসনালাম, পাচে থ্যাংনং জিলিপুতে, লাদাখ আকাশবাণী টিফুয়ালং, নং হুমরি ইকতামি, মোবাইল পেঞ্জংসি চিংকি ইকজি পুলোতে, মোবাইল নম্বর কে 9476880085, লাপেন 9101008242 হেনলো

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পরপর ফাই নারকেব্রামনি থমকে প্লেং টাংলো আদন্ধু কার্বি ডেডলং রিচিংহনালুন আজাই মেগং ডেঙ্গলং আফ্রাংসি ধানসিং তেরন কিলোনালুন আর্জিক সিনাং আলোনালাম থে বিপদ পিনি

lapona por nalitum hindi det longri ching honalun ajai meng denga longpen asona sona lun rj long tanglu lake akashvani dipu non studio ghurie por por phai sir kebra mil phri kebra pho playing tanglu ison kenang sot ka pachini alam jir rj tha akashvani dipu ajai me karjudun ji afan arnibang ta da por phai troxira minute ke pen por phai sir keb an lapen আর্নিগ্যাং সাম পরফাই ফেন পরফাই ট্রক রাজি টিম আন আকাশবাণী ডিফোজাই মেঘ ইউটিউব লাইভ স্ট্রিমিং এ কেরা পেন নালিতুম আর্জুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফোজাই মেঘ কিদু আন কার্জুদুঞ্জি ফান আদাব পরফাই ফিট ফ কেব আপর পেন আজু পরফাই কেব আন এফ এম বেন লং পেন মেঘাহার্স ফারুই সিরা তকবরা সির কেব লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেন্দা নালিতুম আর্জুলং ইকজি লাপেন আম্পার দা কাচিনি জিয় ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টানাং লিতুম আকাশবাণী ডিফু আলং হোমরি দাম ইক তামে কেনাং সট কাপাচিনি আলাম জিরকে লাপওয়ান ইক জল লাকে আকাশবাণী ডিফু

আদন থু ইংলিশ আলো না যাই মেঘ ডেঙ্গল পেন কি জুত সেলুন আর জুক সিং কিপ দ্য ফেট আতুম পেন কিলো নালুন আলো নালাম থে ব্যাড অফ রোসেস

এসন কেনং সৎকাপচিনিয়ালাম জির আর্জুইক থা এফু কে সৌপু চিচি নিলোতে পেদের ডে পেন পেন ডক্টরা লং জেপা ক্লাং দাম সেরাক নজি আথেমালা ব্যাংস আফু কে সৌকে মেলেরিয়া কে সৌ মান্ডে তাথেক ডক্টর আতুম কে থানা টেং পেন ভি এস আট ল্যাং ক্লেম নজি আজো মেকে জ্যাং আহু চেটি মালান চেহিং নজি হেমকম হেমরায়ালং বাপ বি পাংরাম লং লে দেট নজি জংসি আকাংরাম দুপ্লোতে পাংথাই পামে নজি লংবং লংপ্লেট আন্তা পাবে দেট নজি জংসি দো পুলোতে লসুয়া দিমালং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদুক রিক কালিতে তাই নজি কেথু কংচে হরমু আন্তা হেমকম হেমরায়ালং ওয়ার্থাপ থে দেড়া এলং আদিম হিলিক হুট পেন হাডাকসি ওয়ার্ডাম চট নজি ল্যাং কাপেলি আপাইপ টেপ লাপেন ল্যাং কাপং পেন আতিবুক জংসি কোনাতনি কেব্যাক দু পুলোতে মার্থিন পামে নজি নিংচি বি ইকথা আর্নিগ্যাং সাম আপর লোতে হেম আর্লো পেন চিটিম কে ফ্লুং আসাই ক্লেম নজি লাহাই আসাই কে হিজুং আমি হি কার উট ফে এ আমি কে থর লাপেন নন মালম হিথি কুলা দলং নাগে ক্ল্যাং চিটিম আপি কে ফ্লুং আদোয়াই হে হুই থর নং লাপেন কায় নজি কেনং সৎকা পাচিনি আলাম জির কে লাপানি চলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পর পরফাই ক্যাব রামিনী থম ক্যাব প্লেংটাংলো

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আবেদ সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থ্যাং মে আসন মুংকে
1: কাপাচে থ্যাং মে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদা মাসার আর নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু আদন্তু কার্বি ডেট লং রিচিং হনালুন আজাই মেগাং ডেঙালং আফ্রাংসি কে সি এস বকুলিয়া আতুম কিলোনালুন আর্জুইক সিনাং আলোনালাম থে কার্ডম কার্ডম কেথে আমান

0: লাগে আকাশবাণী ডিফু আদন্তু আর্জিনা তেরন পি আনিং আর লোলাম থে আর্জি সিনাং
1: মেন আর্জিনা তেরন পি নেলি নমা দিফু হিথিয়া লং সে চর চলাং আমু সে নেলি চুকলাম দুন বম নেলি থাং হেম দু কক পোলোতে থাং তা হেম সরফান কাছে রাব দুন আসাই নেলি থাং রা থেকথে হেম হান আন দুন চত পেনা ভেরে যাত্তা থেকথে ল সেটা মে ননবাং কে নেলি চর চলাং আহিন কেংকাম চিজর দুন চে নন হেম ওসুমার ফান সেটা মে ওসুমার কে নাং জিয়া সন পোসিতা মে নেলি তা পিনসো ফান পার জুজে পিন পে নেলি তা চে বার দু পিদুন থেকল লং পিদুন থেকল লাপেন কিছু নাং জিয়া সন মাতে আশা পাশু স্কুল লং ফিস কিতু নাং জি পোসিতা মে নেলি পিনসো ফানা খা খে পিন পেন নিলি রিদেং পেন সাম মি নিলি বার দুন থেকল লাসি নিলি লবংস কবে বিথি কে জর পেন আলি গেছে লং আলি গেছে থেকলং খেলা পুহেন ল লাসিকা দো কবে সাম মে সোয়ারলো তুম তা কে চুকলেম নাং জি কে নাং সত লাপুয়ানু সে নিলি লাম থিং তো নিকল
0: লাপুয়ানা পর নাং লিতুম আর্জিনা তেরন পি পেন আনিং আর লোয়ালাম থে আর্জি গ্লং টাংলো আদন্থু সোয়ারলো আসিয়াং টং আজাই মেগাং দেং লং পেন হোমসেরা রং পিপি রূপ আনং এ গাছে পালং দুন সুরিহিনী রা ইংকয়রা ফন ইংকান তাইওয়ান মাস্টার গেমস আলং আলাং দিপেন হুটব্যাং

0: ফান্ডারটেরন আতুমাং বং চিহুচিপুত আর্জিক সিনে।
1: আফ্রাংসে রেডিও কার্য রাত দ আনা ফানস্তামে নীলহীন পেন সুরি সুরি নিংকাং সামা কার্ডম পাজিয়ারিগল পিনি কাচিং কি চেথান পঞ্জি লাকে ইনুত সোয়ারলো লাপেন আলাংলি কে হেমরিত চিবচে তাঙা বাং ফি লাপেন কে ওসমার সিতামে বাঙ্গে থম দোলো পু বন সিতামে আলাংলি কে কাছে পাদুক পিক পেন মাতে আলাংলি এথলেটিক কিদুন পেন আসন আসন কাপাথু মাতে কে কাত পুনন কে চন পুনন আলাংলি আনিং কেহাং পিক কাবর ই পেন আজক এলিতুম কার্বিয়াংলং লাপেন আসাম লাঞ্চতাকালি আলাংলি ইন্ডিয়া আংকাং পি এফানস্তামে নং মে সিকে ওয়ান পিল আলাংলি তাইওয়ান কান্ট্রি তাইপে আসি তিয়লং কেপেমান পন মাতে কাপাদো পন ওয়ার্ল্ড মাস্টার গেম আলং আলাংলি লং জাম্প মাতে কেচন লং হিনিয়াং ডেং আনং এ চেপালং দুনসি নং মে ইন্ডিয়া আংকাং পি আফান লাপেন কি ইলিতুম আহাওয়ার মতে ইলিতুম কার্বিয়াং লং আফান সিতামে আলাংলি নং মে সি একে ওয়ান পিল লাসি আলাংলি মেন লাখি হোমসেরা রং পিবি পু তাংতে নন ইলিতুম আলাংলি পেনলে চিংকি চথান পনল নং লাসি নন আলাংলি সামে কাচুফা তেং পেনন দাগা আকাশবাণী দিপুয়া সাহেম স্টুডিওর লো মাইক্রোফোন আথেং নু সিদল লাসি নন আলাংলি হিন পেনলে লাবাংস ওয়ার্ল্ড মাস্টার গেম আলং কিদুন আলামাভু থাক সামে নাম পাথান পনল নং লাপেন কে আলাংলি হেম তুন আলাম লাপেন কে কেকলাম কে দাম কোসন সি লাবাংস সাই কাচারলি পনমা লাহাই হই সামে আলাংলি হিন পেলে পাচে থান পনল নং তাংতে একে আইপি নাংলি ফান আফ্রাংসি আকাশবাণী আহিন পেন লাপেন কে রেডিও কার্য আর দ আন হিন পেন সামে নাং লিফান সুরি সুরি নি কাং সামা কার্ডম নাং পাজরিগলো
2: কার্ডম
1: তাংতে কে হাই পি ইলিতুম পিনি চিংকি চিথান পঞ্জি আলাম থে কে মহেজং সুতামে নিলি থান পাচিনি পনল লাসি আখে হাই পি নাং লিফান আফ্রাংসি কার্য পঞ্জি আলাম থে কে লাপুল নাং লি মেথাং আলাম মতে নাং লিতুম হেম তুন আলাম সুতামে নাং লি থান পাচিনি পন ইগজিমা
2: চরুল নীলিমেন লাকে সাং পি হোমসিরা রং পিপি নীলি চরমেন লাকে ফিলিপ তেরন পেনকে নীলি পে লাপেন নীলি পো আরং লাকে হানজাং লংসু পেন নীলি পো আমেন লাকে কার্লি ট্যাং লং কি রং পি লাপেন নীলি পে আমেন লাকে কাসাং তেরাং পি প্রাংসি আকিরু পিপার পিগল লাদাক রেডিও লং কেবাং লং পট নন নাংলি নাংকারজু আলাম থে নীলি কেথাক জি গেল পু হেনল নীলি লবংসো কপাথু মতংতে স্পোর্টস আহিন কে নীলি কে বিহেক পেন বুলে পুদাম দে চিতামে চকজি নীলি লোকচারলি ট্রক্সি আংদেং মালম পেনসি নীলি স্পোর্টস আহিন কে কিদুন মতে স্পোর্টস না থুকে কেং কাম কাচি জর্দুন লা লহালা সোহুত পেন কে পাথু বম ল চিতা হালা সোহুত নীলি কে পাথু কে চেং সি কে নীলি কে প্রাং কে ফুটবল সি কে পাথু হানজাং লং সো অলং পেনাঙা নাতুম নন পুতামে নীলি ফান নাংচি নিজি হোমসেরা রং পিপি ফুটবলার নীলি পেনাং আনা কাছে থ্যাং দো হানজাং লং সোলং এ পেনাং আনা তুম নন পান সেটা মে নীলি ফান কাছে নিয়ে তুম দো ওলং কে সার সার তুম প্রাং আউভে তুম আনা বাংকে লালো রাপেন কে লা পুসন সে নীলি ভাং বম পেন আং বং নীলি 1999 আনিংকান নীলি গোলাঘাট সাই মতংতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পো লবংস হোস্টেল অলং নীলি ফান আপর কি মে আসন লহালা সোহুত নীলি হালা সোহুত হালাদাক হোস্টেল অলং নীলি সিলেকশন লং দুল হালাদাক নীলি নিকান প্লি আন্দুল হালাদাক কি দো ও নহুত নীলি পেনাং আন পাথু দুল হালাদাক হোস্টেল অলং দাম দেট পেন বাংকে নীলি ইভেন্ট চিলার ফ্যাকল ফুটবল পেন কে নীলি এথলেটিক্স থুবাং জুইল এ হালাদাক লাপুসি পাথু দুন বোম ল পেন কে ন্যাশনাল লেভেল আনসি তামি নীলি পাথু দুন ল হালাদাক কি দো ও নহুত লা হোস্টেল অলং সাই হোস্টেল অলং কি দো ও নহুত লাপুসন সিবাং বোম পেন নীলি নিকান প্লি আন পেন বাংকে নীলি চিবাং থু জুই ল হালাদাক পেন হালাদাক পেন চিবাং জুয়ে ফি কে নীলি হেম চিবাং ল হেম নাং চিলে রক পেন বাংকে নীলি পিনান সুপো দো ল পিনান দো দেট পেন বাংকে নীলি ওসুমার চোপাথে ল ওসুমার বাংকে থম আন দো ল বন সিতা মে নীলি কপাথু নথু বাংকে নীলি ইং টন তে দেট আসন সিদো নীলি পিনান লে দো কক পুসিতা মে চিপাতে কে চিপাতে দুন দে আং বং কে নীলি পিনান দো কক পেন কে নীলি কাচিপাতে আবাং কে ইং টন দুন কক সন ল আং বং অলম কে বন সিতা মে নীলি মেথ্যাং অক প্রাণ ফান পু কা প্র্যাকটিস বাং কে কাই কে সিতা মে দো নীলি লা ওসমার দো বোম আহুত লা ওসমার আমহ্যাং পাথেক দেট পেন বাংকে নীলি মেথ্যাং অক প্রাণ ফান পু প নীলি আদা পার্নিং কং সাম সিতা মে নীলি মেথ্যাং অক প্রাণ ফান পু লা পুসন প্র্যাকটিস বাং কে কাই কে সিতা মে দো লা পেন ওসমার নাং থে ল ওসমার নাং থে দেট পেন ফিয়ে বাংকে নীলি আকু কন্টিনিউ দুন থু ল মাস্টার গেমস পালং লবংস মাস্টার গেমস অলং নীলি জয়েন দুন ল লাপেন কে নীলি ডিস্ট্রিক্ট লেভেল পাথু ল ডিস্ট্রিক্ট লেভেল পাথু দেট পেন বাংকে আকু নীলি স্টেট লেভেল পাথু ল

0: lapuson sinili penang an pathu lo state level sitami lapen ke district ang bong sitami penang anili pathu dun lo lapuson wang bom wang bom wang bom pen keng ke pinning anabang ke la taiwan along world master games padoji pol bang solam arjulong si kidam tang jangmia chiklo tarik koi rai si pen haladak himachal pradesh along dharamshala padim along ke national level master games pedu pon lo haladak labang solong nili chipate dun lo haladak nili nong e ki thom chipa long dun lo long jump 100 lapen ke high jump along long jump along abang ke nili haladak ke goal si ki long lo lapen ke high jump along bang ke silver long lo lapen ke 100 along bang tan li silver medal chi pa long dun lo haladak ke pa thu pen li ako non la kedam tang world master games taiwan along ke paman pon labang so dim long an li selection long dun lo la son sin li labang so along pa thu dun long lo pa thu dun pen li labang so world master games along ka chi pa te dun pen li long jump along bang ke silver medal chi pa long dun lo
1: basi alang li ke ইনো চুবোচে তাঙা বাং ফি সোয়ার লো পোয়াই ফিটস দামে স্পোর্টস আহিন আনি খ্যাং পিক লাপেন কাবর ই পিক আবাং ফি ইগলো লাপেন আলাংলি কাবর ইয়ালে কে ইলিতুম কার্বিয়াংলং আহওয়ার মাতে ইলিতুম কার্বিয়াংলং চট কালিসি ইন্ডিয়া আংকাং পি আফানস দামে নং মে কে ওয়ান পিলো লাপসংসি ইলিতুম থেকপনলং লো তাংতে আকে হাই পি পুথত নিলি নাংলি ফান আরজুপন থুলাং নাংলি লাবাং সো গেম অলং মাতে ওয়ার্ল্ড মাস্টার গেম অলং কিদুন আহুত লাপেন কে দুন্দিয়া ফ্রাং নাংলি কোনানি স্পোর্ট এসোসিয়েশন অলং কাচার আবদুন মাতে কাচাপা অকদুন
0: চুরুলো নীলি লপুসন এসোসিয়েশন অলং পু লপুসন কচির আব্দুল পুবাঙ্গে নীলি আভে বনসিতা মে লাদাখ ডিফু একাডেমি এথলেটিক্স একাডেমি দো লবংসো দিম অলং কিথান পো নবাঙ্গে লকে শিকারি ইংহি লপেন কে কে হাই পি পুখিলা ইং টিপি আলং তুম পেন্সি লবংসো একাডেমি ইং পু পনলো লবংসো অলং সি নীলি চিতা মে লাপু মেথ্যাং অক প্রাণ ফান মতে প্র্যাকটিস দিয়ে ফান পু লসো দিম অলং সি নীলি চিতা মে লাপু দুন বোম লপেন কে নীলি কে থেক সন আন পেন নীলি কচিনিয়া সন আন পেন অসমারা তুম ফান চিতা মে নীলি হিন পেন চিতা মে লাপু সি থান পাচিনি দুন বোম লাপু সন লপেন কে লাদাক সি নীলি কে প্র্যাকটিস দুন দুন
1: তাতে খেয়ে পি নাংলি লবং সো গেম অলং কাপা থু দুন জিয়া ফান কে কে দাম কে বাং কিচু কিচুন কে দো কে থাক লাকে কে নাং সট ইলি দুন থেক দাম লং লাসি লাহাই হুয়া ফথাক কে নাংলি কোসন ল কাচে লাং পন মতে কাচে সিক পন কে নাংলি থান বাচিন ইজিমা মতে নাংলি ফান কাপ্রেক আহিন পেন আকিরাপ ল বসন্ত দো মা খেয়ে পি
0: লবং সো হিন জং সি লাং দাম পুলো তাং তে আকিরাপ পো বাং কে আভে লবং সো হিন বাং কে নে লি তুম মিথ্যাং পেন সি চিখরস পন ল মিথ্যাং পেন সি টাকা পয়সা চিড়ি পনলো লাপেন কে হালাদা কে দো কে থা কে চু কে জুন কদো কবে অন্ত নিলিতুম মিথ্যাং পেন
1: তাতে আখে হাইপি নাংলি ফান পথত আর্জু পন থুলাং নাংলি কে ইলিতুম দা কার্বিয়াং লং হাওয়ার পেন সি কি দুনলো লাপুসি থেকলো তাতে বাংক আন্দো প কে হাইপি ইলিতুম আহাওয়ার লাপেন কে ইন্ডিয়া আংকাং পি পেন কে দুন হাদা কাচাপাতে দুন আবাং ফু লাপেন আবাং ফি কে বাংক আন বাক দো প কে হাইপি নাংলি থান পাচিনি পন থেক জিমা
0: কার্বিয়াং লং পেন আবাং কে নিলিতুম বাং ফ সি দুনলো লাপেন কে আসাম আংকাং পি পেন আবাং কে এথলেটিক্স আহিন নাথু বাংকে বাং ক্রিহিনি লাপেনকে কাদু কবে কাপ্রেক কাপ্রেক কে পাথু ফুটবল ভলিবল লাপেনকে ব্যাডমিন্টন লাপুসন পাংরুম এট পেন কাদু কবে বাং ফারুই সিরা বাং প্লিকেপ আন বাং দোজি আসাম আংকাং পি পেন বাংকে লাপেনকে হালাদাক আবাংকে কাদু কবে কান্ট্রি কচিতং লা বাংকে ফারুই সিরা ট্রক্সি কান্ট্রি সান হালাদাক চিতং ল লাপেনকে কচিপাতে আর্মু মতে কচিপাতে ফাই লাবাংকে বাং সুরি ইং কয়রা ফসে 25,000 আবাদ দো কচিপাতে বাং ফু বাং ফিয়াতু
1: তাংতে পুথত আরজু পন্থু লাং খাইপি নাংলি মহাজং সামে থান বাচিনি পন ল ইলি তুমা হাওয়ার মতে কার্বিয়াং লং পেন কে বাং ফ আরাত কে হাদাক দুন লো দুন পেন চেপাতে দুন লো পুসি নাংলি থান বাচিনি পন ল বাং ফ সিতামে নং এ লং দুন লাপ লাপ পুসন মা খাইপি
0: বাং ফ কি দুন পেন বাং কে বাং ফ মত কে নং এ লং লাপ লে দেত ল নং এ কি লং বাং কে নীলি লপেন কে পুখিলা ইং টিপি নীলি তুমা হেনি সি নং এ বাং কে লং দুন চট ল বন সিতা মে আসাম আংকাং পি পেন এথলেটিক্স আহি না বাং কে নীলি তুম বাং প্লি সি লং পন ল বাং প্লি লা বাং কে বাং হিনি বাং কে নীলি তুম ল লপেন কে বাং হিনি বাং কে বাং আখে তুম ল ইনু দ বাং কে নীলা বসুমতারি পু লপেন কে ইনু দ বাং কে গীতাঞ্জলি বরা লা নীলি তুম বাং প্লি সি এথলেটিক্স আহি না বাং কে
1: চোরপার আখে হাইপি নাংলি পুথত থান পাকলার পন্থু পন তাংতে পুথত নীলি নাংলি ফান আজু পন্থু লাং নাংলি কে পেনাং কে চেপা দুক লো লাংদামাতে নাংলি কে বিহেক পেন্সি কাচেপা দুক পিক লাপসন সি নাংলি থান পন ল নাংলি ফান চিনি আনারাত তুমসামে নাং থেক দুন লং লাপসন প লাসি আখে হাইপি নাংলি কাচেপা দুক পেন আনুৎ কাপ্রেগা ফান কাংথুর পঞ্জি মাতে আনিং কাপারুং পঞ্জি লাপসন কাচে সিক্স

0: do pulo tang te nilitum phanang arju tame nilitum thanji kai ke sitame chi sikding sidolo lapen ke isie bangke sor lo tuma phani lige than pon kang tu jasemet ke la henlo penang an sor lo tum nili sor lo tum han ke than pon kang tu mane penan ke do tang tuma phan jasemet nili ki sumdam kang tu ke penang an sor lo tum penan ke do tang tu penan do tang lo pulo tang te ke pa phi hup ason si ilitum thek long india a cultural long bangke sor lo pinan ke do tang tum lo pulo tang te a pinan a bear si kai ke se tami do nang ji pula pu son si india culture along bang ke do la pen ke pinang an ili tum kar biang bong long se tami pinan ke do tang tum lo bo pute hem chila na nang ji osomar chila na nang ji e pinan phan chila na nang ji ani pi hu po phan la pen ke la ka du go ve family phan ke la na nang ji la pu son si do bon se tami nili ki pu dam ji po bang ke la hai ka du go ve chila na nang ni pu phan kali hem ta chila na nang ji osomar chila na nang ji ichor phanchilana nangji ni pihu pola penke don ra patto kove phan ansita michilana nangji bon sita mela bangso kichilana along imithang phansita michilana ponangji ilia ke thega son an ining ki hangjong sidu liputangte pini ilitum ke paprang dunde de ji alama matsiave ilitum ining ki hangjong sidu pulotangte ason tinana thusita mi ilitum paprang dun thek lasi pini ongdung penan ke dotang soarlo tum phani lihin pen ke pachini kang tung mate nili experience ateng pen ka chethan kang tung nili sita me penan ki dotang lo la pen ke ni sumar bang ke thom lo la po ana phi sita me nili ning ki hang pik pen a jok si pini la po an ang deng anili chi pa undun long lo la puson thak thak si ong dung sor lo tum do olang la puson a ning ki hang atum la si pini do joy je dedra hong wang pen ra alang li tuma ki thega son an nang chi pa klang a son te ili tum an so se pa prang dun bom lang pusi nili hin pen ka pa chi ni kang tung
1: choro parla kp nangli putha than paklar pon thu pon tangte kp ilitum kaching ki chan pon ang ji ke dop piklang tema nangli kai lam mola pen ke sports a hen ka cha than pon ang ji bidi sore sita melitum ka cha than nang ji ason dop piklang poi phis sa melitum phana por ka pathik la pasand ko pot nona bang ke por ke choklo la pasin li theklong lasimo kewang jilangar ni le ilitum puthot ang ton pen ka prek kosan si ka pathu nang ji ma la pen ke ok prana phan kosan si chelang pon nang ji ma lai hoi sa me mo ka prek ni le than pon thulo nang ase kp nangli phan nangli sonsuria saile dosta me sai che upa nangli da kaswani dipu sa hem anwang pen asona son nangli kaya lam mula pen ke sports alam the than bachini pon the ga pot nangli phan akaswani dipu hin pen la pen ke radio garjo ara da anahin pen sta me suri suri ningkang samakadom nang pajir thule thar la pen ke kp nangli phan nangli phrang anso se ke klem me ke dam me la pen ke kapathu long sita me anso se kap phrang dun je phan sta me anam pharo long pen herju me nanghang pidon la kp tang ta kp pini তুম কাচিং কিচে থান কে লাপন লে ইনতন পন ইগল নাং কার্ডম কার্ডম
2: লাপন পর নাং লিতুম সোয়ার লো আসিয়াং তং জাই মে গলং ইনুত কপাথুয় হিন কে থেক সের লাপেন সুরিহিনিরা ইং কয়রা ফো আনিং কানা হুত তাইওয়ান আ দেয়া দলং মাস্টার গেম কপাথু আহুত রূপানং এ গে চিপালং দুন আব্যাং ফি হোমসিরা রং বিপি পেন হুট ব্যাং ফান্ডার তের নাতুমাং বং চেহু চিপুত আর্জি লং টাংলু লাকে আকাশবাণী দীপু নুন্থু মুম্বাই বেন কাপাচিত্যাক বিবিধ ভারতীয় জাইমেক হিন্দি এলাম পেন আর্জি থুলংজি

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বিয়েটার জৈ থাকে থানাবাং নিধি বন্তিটি মংপি প্রেসিডেন্ট সাংপি দ্রৌপদী মুর্মু ডেট ইংডেংনের ক্যাপ ক্যাপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ডি কাতালনা প্রাং সি আনি কংসাম পিনি ডেট আফান পানং সিলাম থে যাইপু আকাশবাণী পেনারি কংসাম পরফাই ট্রক সি পেন প্রেসিডেন্ট কে যাইপন আলাম থে পাকিং পেট পচেতাক পনপু দূরদর্শন কে দোয়ান আচেনেল আজক পেন্টাল আসো আলাম থে কে যাইপাচাং পনপু হিন্দি লাপেন ইংলিশ আলাম থে আফিজং দূরদর্শন রিজনাল সেন্টার আতুমতা মেথাং মেথাং আলাম থে পেন প্রেসিডেন্ট কে জাইপন আলাম থে আলামলার পচেতাক পনপু আকাশবাণী পেন আজু পরফাই সিরকেপ রামিনে থংকে পাহর প্রেসিডেন্ট কে যাইপন আলামলার পচেতাক পনপু দে দাদাং পিটা পিনাপ ইংডেংনের ক্যাপ ক্যাপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ডে কাতালন আর্চু পনপু স্টেট আতকানু আলং তালাসু কাতালন আফানচি সিক চেডাং পেটাংলু রংসুপি খানাপাড়া আলং সি ইন্ডিপেন্ডেন্ট ডে কাতালন পি পেডুপঞ্জি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি ডেট আলামা ইংথুর পঞ্জি আলাম গুয়াহাটী হাইকোর্ট আলং তা ইংডেংনের ক্যাপ ক্যাপ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ডে কাতালন পঞ্জি আফান কাচি সিক পেটাংলু গুয়াহাটী হাইকোর্ট চিফ জাস্টিস আশুতোষ কুমার সি হাইকোর্ট আবান আহং চাতাই আলং আদা পরফাই নের ক্যাপ আহু ডেট আলামা ইংথুর পনপু স্টেট আলং তিন আহাবার লাপেন সাব ডিভিশন আলং তা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ডে কাতালং পঞ্জি আফান চি সিক রিন তিলু স্টেট আলং তিন আহাবার আলং তা রাত আতুম আফান ডেট কাচিং হন আনিং কাপিরুং পন আফান হর ঘর তিরঙ্গা অভিযান পিচুন পন্ডু গুয়াহাটি বিষ্ণু জ্যোতি ইন্টারন্যাশনাল হনসেরি আহেম পেন খানাপাড়া আন আনি কংসাম পরফাই ফ আহুত কাপিডু পঞ্জি হর ঘর তিরঙ্গা যাত্রা আলং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তা চেতংডুঞ্জি আলামদু ডিব্রুগড় টেঙাখাত আলং পাতুমি কাপেডো পন তিরঙ্গা যাত্রা আলং ইউনিয়ন লাংরয় লাংজেং আহিন আরপুকিডোয়া মিনিষ্টার সর্বানন্দ সোনোয়াল তা চেতংডুন্দু লাপেন আলোকত স্টেট ক্যাবিনেট মিনিষ্টার রমেশ্বর তেলি তা চেতংডুন্দু লাসো তিরঙ্গা যাত্রা আলং চেতংডুনসি তিরঙ্গা যাত্রা কে ডেট কাচিংরি আরপুকিডো লাপেন ডেট আফান কাচিং হনপু কাচিপেকলাং পন আসিম বনলো পুসি সোনোয়াল নিংজে বরপেটা লাপেন বাজালি আহাওয়ার আলং প্রাণময়ী লাপেন আরু আরিম কাপাচিং থুরপন আহিন আকিমি ইংথুন পনসি পিনি কিথমা প্রজেক্ট পেটাং পনলু বরপেটা মেডিকেল কলেজ লাপেন হসপিটাল আলং সিকা করুর ইংকা ট্রক আতঙ্কা খরসপেন কে কিমপন আপি লাপেন আসমার আফান সে আসায় আহেম সিকা করুর ক্রেহিনী আতঙ্কা খরসপেন কে কিমপন সর্ভোগ সাব ডিভিশন সিভিল হসপিটাল লাপেন বাজালি আলং সিকা করুর ক্রে ট্রক আতঙ্কা খরসপেন কে কিমপন শহীদ মদন রাউটা সাব ডিভিশন সিভিল হসপিটাল ইংপুপনপু প্রজেক্ট কাংপুপন আসায় কাচিতং আলং ফ্রানমুই লাপেন হেমতুন কালানা আহিন আরপুগিডো মিনিষ্টার অশোক সিংহাল আলহী সারপু আমান পেন চিতং দুঞ্জি আলামদু লাপু পিনি আদাবপর চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরিদেং পেন রংসুপি আদুং গারিগাঁও পেন নিতুর ধারাপুর কাচিজু ইসি আদলং ইংপুটাংলু লাপেনডে তাফি বড়ুয়াপাড়া নম্বর হিনি আতোয়ার সু আলং ইসি কালভার্টা ইংপুলো লাপেন লাসো কাপুরি আহু চিফ মিনিষ্টার শর্মা কেওটপাড়া আলং কেডো মা মনসা মন্দির তা দামসি চারদম দামলু স্টেট লাগেথে আসাই কে পেনাং চিং থুরলো সেটা কাফিরি মিমি আং আং কেনন পুটা প্রায় ফ্রিলা এসেম্বলি স্পিকার রঞ্জিত কুমার দাস পাতুমি লাংকেথে আলং কানাহক দুনাই আকলাম সরাইদেউ আহাবার সুমন্নি আরং হুমরি সি কিসুং কিফো আরা রাতুম পেন চিংকি চিংবাইলু স্পিকার আলোক সোনারি কনস্টিটুয়েন্সি এমএলএ ধর্মেশ্বর কুঁয়ার লাপেন মামরা এমএলএ সুরজ দিহিঙিয়া তা দুনলো আর্নি কিছু আংতান লাপেন কে ফাং অক আজক শ্রীভূমি আহাবার লুথান আহেম আলম আপর আফাই কেলার পিডুপনলো কাচার স্কুল ইন্সপেক্টর মাতে হাওয়ার প্রাইমেরি সাইখি কে পিপনা হুকুম আতেং পিনি পেন প্রাইমেরি স্কুল আতুম আদা পরফাই ট্রক্সিরা মিনিট থংকেপ পেন পাংচেংসি আনেরলু পরফাই ক্রেহিনীরা মিনিট থংকেপ আনলাপেন আপার প্রাইমেরি আতুম আনেরলু পরফাই ইসি আন ইংটনপু লাসানসি মাধ্যমিক লাপেন হায়ার সেকেন্ডারি আংডেং তা আদা পরফাই ট্রক্সিরা মিনিট থংকেপ

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে পাই পাই নিফাই ক্রিপলি ভমতা আর্নি কার্বিং ডেং আলং নিলি বন্তি টিমুংপি কাদ্য কাবিয়া ফান্তা কার্ডম পাজিরসি কার্বিং ডেং পথ ডাং পন্থুল কার্বিং ডেং গেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুপলি রাক্রে সিরা তপরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাইং করা সির ক্যাবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তপরা ট্রক হেনল আদন্তুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থি আর্জি এক্সেনাং পিনিয়া সারলাম থি চরুং পাতং রুট চোজার পাতং পার পিনখাত পামি ফুসেট পাফান লামথে কিমান থাং তা চিনি নি আমনি দাফান কে থা না লিং তা ক্রয়পো লুডেট পু চিনি লর আমাত কালি কালাং আপুন পে আরন রে আলাম লাপেন আবিদি পিনখাত পো লাপেন থান পো আফি কে পাসুং ক্রুং মতে পাফুসেট পাফান সি কিপুদাম লামথে পিনিয়া সারলামথে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমতারণী আপৎসি লুন আংদেং আলং পেন লুন চেথাক আংদেং আলং পেন আসনসন আলুঞ্জির আর্যক সানাং পিনি লুন চেথাক আংদেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্যক সানাং কিলুঞ্জি জয়রাম টিসু লাপেন মালুতি ইংটিপি কিলুন আলুন চেথাক আলুন আলামথি কাংহন পেনসি সুপির্থী

0: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু। নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কিমি কেবানাবাং থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবাং নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজি লাহেনল এরং আথেংপি চরলুটি রংকেপ আথেংপিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটি পেনাপ কি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপু কার্বিংডেং কার্যলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বিংডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফ কিলোহার্স পেন ফারুক টক্সিলেন করা সির ক্যাব লা পেন মেগাহার্স পেন লে ফারুক ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডলো পুথর আদন্থু আংদিং লুণ চেথা লুঞ্জি রাজু জেপ্রাং বিনি জিহুচিপুত আর্জু সেনাং জিহুচিপুত পঞ্জি লকে মল সিং সিংনার ইনুত লুণসেপু মতে নংলিতুম কাদু কবিতা কাচিনিহুর রকরা পেন জিহুচিপুত আলামজির আর্জু সেনাং জিহুচিপুত পঞ্জি রঞ্জিত তেরন তোটাংটি জিহুচিপুত আলামজির আর্জু সেনাং
1: পিনি নিলিতুম অল ইন্ডিয়া রেডিও গুহাটি কার্বি আংডেঙালং কার্বি আংলং আর লু লাপেন আং তানান্তা কাচিথাং ইনুত রক আলুন সিপু আকেহাই মঙ্গল সিং সিং না মাতে কাদু কবিতা কাচিনি রক রাক পেন ওই কিমিয়াতুম লুনলাম কাবুচি মাতে কাচন সি আপুথা কাচিহু চিপুত পঞ্জি আফান সি আলাংলি ফান চোহাং লাসে আফ্রাং সি সিনারাং সাহো নাংলি ফান কারডম না পাচিরিগল
2: কারডম
1: তাকে সিনার সাহো নাংলি কমান তুয়া নিং কান পেন সে লুন কি লুন চেং লাপেন কোসন কামা থাপেন সে নাংলি পিনি লাপোসন আলুন সিপো নাংকা চেমান লং আসাপ ও নিলি তোমা ফান থানি জিম
2: নিলি বেহে কবে দা লুন লুন ইং হাঙ্গো
1: হ্যাঁ
2: হা স্কুল দুন মম হো তামে পু সামরা গই ভেগেশন বনন পিনে কো পিনে রাতি চার দি বনন লাপেন পু পিনে চিরেন দি বনন সদা পিন পু নিলি ইজি জিনি পু বাঙালুন পেন পু লুন বম
1: কলা
2: হা বেহে কবে দা নিলি লুন বম মাং বম সি নিলি মিট্রিক টক দ্যাট বেন কলেজ দুন বম হুট নিলি লুন সনসে ফান নিলি ইজি জুনিয়র লুন নিলি নিলি মানে সনসে গল নিলি টকিল চার ডি পেন গাপেন নিলি টকিল ইন বাহিনী কে থেকে দিন তোমান বা থেং বছর চিনি বছর তোমার পারজু ল জুমে সেম টক পেমে সেম নাংলি মাল নাম সল মাসিকা সনসে ল কমাসে সল কে টক ইগল নারজু ল নিলি বিধান থেকে সনসে
1: নাংলি কোসো আলু না কাসন সে চেং
2: নীলি কাসন সে চেং আলু

0: ฮัลโหลหลอตาเตียวซ่งหรอรอกระ
1: กำลังก็
0: เป
1: ดี
0: ็นอีกมุมโดอีกมุมกลางฮันนี่ลีก็เป็นอะไรอีรัวลำโมเป็นฮันสรองลมปลาฮันนี่ลีสังเสกหรอ
1: กำลัง
0: สิลหายลุนสังเสกนี่ลีเกจังซินี่ลีลุนพระเจ้านี่ลี2005ปีนี้กำลังซินี่ลีลุนสังเสกบ่านี่ลี recording เจ้านี่ลีกลัมเจ้าละ
1: กำลังก็ดีเทนังลีน้องกีกระดูกเวทนังลีฟังจีนี่หรอนังลีเกลุนเสพปวดลุนเสพปลอและเป็นAku ati otapi ba alun alam thi. English alam men pulo vocalist la pen ke lyricist. Abang pulo la senang lila hiniang bok. Kulo abang lo kisung.
0: Ati otabang sap sung chaji. Ati lun ke mulut ke men men kajang ati otsi mulut men men an aning long lira pangi.
1: Kala.
0: Mulut lun bute mulut ke hal ati otsi pas mulut langi kecing sige. Atiot ajat ke alun lang lipin pula atiot jumi opa lun ada tu pu alun tok chong chok ni chine ala atiot ba mesen pa chihung le tu
1: kala
0: se atiot bang dili sung pik pokali stame di rat se ka ju pa rat aning dok dok ni pa la bang mane ni tame mane lyrics man te la tiu na mang sa sap
1: vocalist
0: okay okay sung do
1: kala
0: te ti tiu na bang rat aning mane rat tum aning dok ru ni ji
1: kala
0: ইনো বানিয়া চলি কদলে সকর বিরাজি বা বাং খাই তনে আরজুজি
1: আকো আতি অটপেন হাল আলাম থি দা চেতন ব্যাক
0: মে চেতন জি
1: কলাং
0: লাপেন লবং সোলু নতি অটপেন অতি অটপেন আলি রিস হতা তমে চেতন জি
1: কলা
0: আতি ওবেল ওবেলু নিচি দকলুন বতে কসমা জংসি কা চেক কাকলুন বতে লাতা মে আতি উন্দ মে সব
1: কলা
0: লাতা মে সব মান পন্দু হয় ইনি ওই জিন সোমসি কিনি জি
1: কলাং
0: বা নিচে দক একদম নিং রং পিক দিলা নিং রং অসর অতি অতি পিনে জি
1: কালা
0: সেহালা অতি অত মেন আলিরিস আমি লতা চেতন নাই জি
1: কালা কালা আন্তে নাং লিথা নি জি মালা লুন কা সন সেল বা লুন সন সে দের কথা কি লুন আ পুরাম লো প্রংতে বাংরেং কে লক তুমকে কি থিপ কি থেং মতে মির দং প্রাকসো মতে ইনস্ট্রুমেন্ট লা বাংকে লি তুমকে লাখা দা মুনি বা মাথা দা মুনি সিতামে লি তুমবাংকে নন সে কে চেং দু লাং পট লা বাংসো কার্বিয়াং লং আকাং বা ইন্ডিয়া আকাং লং লা রক সিঙ্গার কি লুন জিয়া ফান কিলু না হুত সন কো আন আমির দং প্রাকসো নাই মিউজিক ইনস্ট্রুমেন্ট বাং নাং জি
0: কে নাং জি আসন কে দো তে কি থিক কে থেং ইয়ং সি দো পেট বা থেক সার পতে কি জুমি দল আন সি জুমি পো
1: কালাং
0: লা লা লা মা সামে নন দা ইতুম কার বিং লম কে নতিন দা মে
1: আই আভে নে সে তা
0: আভে নাই দা মে দা ইতুম মাগে মানে জি তু মিথাং গে ইংলিশ পেন্টুল মানে বন্টেলে লা বলো মানে মিথাং থেক পেন গা বর ইভেন থেক
1: কলা
0: লা সব নসি সেটা মে নন দা ইলিতুম দা লুন বা নিবে মানে প্রোগ্রাম দো বা কনসার্ট দো পতে ইতুম কেনা সতে মে নন ইলিতুম গ্রোথ বা মাগে গিটার হুম থম চে
1: চে
0: আনসিয়ান বমি তো
1: চে মানে ড্রাম সেট
0: লো
1: গিটার গো পে
0: গিটার বা ইনি তুমি লো রিদম গিটার ইস ইনু দো পো লা পেন লা ইংলিশ সং সোলো বলে লিড গিটার বলো লিড গিটার ইহুম ইহুম ইনু দো পো la pen bass guitar inu dopo la pen cheng cheng pang rum pusia pur aleng lamang ke english mang drum set mo
1: drum set alang ah ke avenes ta bang klik nang
0: mang pe bo ya lu supo lu supo be bang pho
1: ante apra pra ngeli tum kar bia tum ke rock singer abang ke pap aphialam lo hindi alu nan dar ju je de hindi asami lu nan dar ju eli tum mane bongoy alu nan ho pene supa dog alu nan ho pene hacha ke kana alu la hai si chandili সেটা মেন নন বাঙ্গে পীর থিনাং চিলার সংস কার বেং লং নানাং চিলার পেন পিনিয়ার নিয়াম বাঙ্গে রক সিঙ্গার তা পুদাম লতে কার্যুতম বাং দু পিগল সেলা পাং সুক কার্যুতম দু পিগাং বং পেন কমান তো নিং কান মেসি কাচি হুং পাং চেং লং নাং লিথানি জিমা
0: কাচি হুং পাং চেং বা কিলুন চেং বা রক অলুন কে প্লাং চেং ডাক পেন রাতুম কার্যু চেং বলা মা কে নিলি জি তু জি নি দাম পাগে থেক দাম লং বানি তুম কি ক্লেম লং আং দেং লা পুহেলো রক অলুন মাঙ্গে আথে মুনি তুম হাপ আপ্রাং ও বিপনন বা নন ও বিপনন আরেং লক লম আরজু পিক
1: কালা
0: আরেং আরেং লক আলুম আরজু প ফুল স আই দুলিজি বা এনম প
1: কালা
0: নাসি আরেং লক আলুন আরজু আরজু পে মু তুম মানে রক অফ এভার ডল রক আলুন আরজু তুমি সি ওম কে ওম ডুং ও বি মিদো তুমি গলো
1: কালা
0: বা নন কে দো বম ও বি তো নামে পিসো সো মে কে নত আতো নামে হার আর ইসো কো বন্দা রক আলুন কার বিলু না বিলা তুমি হসো আরেং লক আলুন বি সি আরজু ল
1: কালা
0: আতে রক আলুন কে ন হেস নাং প্লান পাতে তা আপনার কার্বি রক লুন বিপিন মাগে আরেং লক লুন বেলক সুমিন দুম
1: আনিং
0: চপারং আনিং চপারং লো বেন আনি রক কনসার্ট ও তমি আরেং লক আলুন সি চপতি পো
1: চপতি পো
0: কো বাজে লুন থেক মা কো মাসে রক থেক মা হুল হাই পেন সি নাং প্লাং বম নাং প্লাং বম সি নো মা কে ইমে থাং আ লাম লুন কি দা দুনাই পু
1: মাথা সি
0: মাথা সি তুম

0: กลางลอมือตุมอาจุลอรอดดุกันดารุกอดเวนตอนฮิติกุลอตมีมือตุมรอดลอ
1: กลาง
0: เป็นริโซยันตอตุมนานิงดอกลอมือตุมรอดลอจลฮัสโซเกเกษตรลัง
1: กลาง
0: มิซิดีลีเกษตรฮัสโซเ
1: กกลาง
0: เกษตรปมือตุมอันนิลิมทันแบบตะพรังทูร์ปออดนตินนิลิลุนรอดปอนิจตานิงเจราโ
1: อกลาง
0: อัสโซเปสนิลปังเกอิสเซสบังกันหังเพช
1: นางลีโมเป็นนางทานิกลอสเตจเพอร์ฟอร์มดาเคลมอุลนันเนนานาบานาหังเปเนปุยาআহুত পুনন পিনে আরঙা জি হুত পুনন পিনে ইউথ ফেস্টিভেল হুত পুনন বা কার্বিনিক কাল কেমিকা তালন পুনন নানে আফ্রেশার্স পুনন নাংলি ফানাং হাং উল লা সং মং পেন নাংলি কার্বি আংলং আর লো চরমা মতে আং তান কোনা নেসন কা পারফর্ম দাম দুলমা
0: কার্বি আংলং কেনিলি লুন পিকলো পেন নাং আতিম দিলি কেলি সে অং পেন কেলে তাং কেলে কেলে তাং দিন আকু নিলি কে আবি রুজ দ পিকলো
1: কালা
0: পেন আং তান পোলাম নাংলি না নিলি ফানাং কা জুবাং আং তান নিলি দা ঘতি রং সুপিতা নিলি লুন উল
1: কালা
0: เป็นปูละเอ็นทีวีตอนนี้ผ่านทางห้างเหรอเป็นละตุ้มเอ็นทีวีตุ้มอัตุ้มอพร้อมตอนนี้ลีดักเลี้ยมเหรอเป็นดักหัวที่ก็ขลังกระตุ้งตอนนี้นี่ลีเลี้ยมเหรอเป็นปูละทอยโซอาการบิตุ้มอัพเฮสเซบังตอนนี้ลีลุนโอเหรอเป็นปูสุนัตปูสุนัตปูฮาโกปูตอนนี้ลีลุนโอเหรอเป็นหัวปูเดลี่มีตอนนี้ลีพองนี่อันนี้นี่ลีลุนน้ำเหรอ
1: กำลัง
0: ฮัดดังต
1: ่อลาสหายลงนั่งลีกิลุนดังke karbia lun longlo ma ma asamis mo penang yang thanglo asamis album ta do ba kapre album ta do pula sangmo penang asamis lun ma gelunda ma karbia lun lo ta
0: nili phan mritum nang kalang kang tung bang ke nang me thang alun chilun te pusi muni do ni phan ha ma si nili me thang alun si nili chilun
1: karbia lun
0: si karbia lun lun lo la pen la asamis lun da nili chilun pon ang ta nang de pate
1: ante nang li pini an ang de mat english tum pulo la so stage anang kele nang lilong jirpi jirpo don raba korte moti atom labang so ni korte ta lunsipo pemana ba ni jirpo ta inut nong nam kachit hang klong arok singar pamana ba komane ni ong tang ho mane ni mi ta ho la son pemana pu kamatha do penang li phanang kachit rap dun duma mana tangka poisa khoros yata jok nang rap dun de pin pentong nang li pinila an anastis nang kelima la rapan pacini gima
0: ni li ninja rong pik ba nin chi duk pik men ka churo par par pik garbe long solang dwara nile phan nili ning na rong pik
1: kala
0: rata tum nile phan istes nile phan hang pik kilun ka kiluna na ahin da nile phan rong nun pik apen don da bat tum atum da men nile phan angrap ndo nile phan angrap la pohelo aprang sin nile phan angrap chenga bang ke nili amen ta nili tara manda po akhai benting tara alang like karbilong ton was council on iem lo
1: haso
0: hot alang like revenue transport and council box si alang so claim lo
1: kala
0: alang li pen la pen alar sa hoinu do joining ti do alang li gram sibo ni li block long si claim ang tum bhani si ni phan ha ke chang ni phan ang thur lo pen haso album ni li ke chang si rok rak ni li so son si lo la pen rang masin ni li ang tum na rap pen masin ni ta me rap tum aning dok ang deng ani li li do lo so phi pen nili phan nang rap tum mangge wang thu la pen phi go album nili pakru tu lo nili punu pok ki gali ta ang jalo rajan phang chu pu do
1: kala
0: alang li ke igre jaro officer ha de nang rap lo pen ko mani amen nili taram o elo mani doctor do mani engineer do contractor tum tum pu nara dong bom lo
1: kala no
0: pen non da ko non last hini ki thoma album ke nili la iem bare masupo lunse mele alang tum nang rap nyone nili latami nili album hini thom nili ang ang tum ben chirap si nili pa chonong lo ang tum ase alang tum hanta nili kiro par pi ang tum nang chirap pen pen nili gabor I pen chiton si pini la panang deng nili nili dang lang lelo
1: mo he dang li nang thanik lo sinar sang ho asamis album da nang lilun na sili tum ge asabo asamis ke puram no te me thang alama ki ke kali der pot la mo sa asamis album alo nang li phan lapang ati or kipi ba laso alam thi ko son se english dum blo pronunciation la nang ji ma la pula ben la lang salun ki choklim la samis album ki choklim ya panda ko mane karbia tum don nang kirab dum ma ko mane ili tum karbi pen aka pre ak hey asamis ak hey jung jung tum ban nang kirab dum tum nang li than bachni
0: samis album ma mang ni li na ghoti studio recording mohammad ching bailo ha so ga samis rock ba gavela
1: kala
0: samis rock okay mane ke claim duta hai mane tamil pan ka je thang pluk ang deng ke nang le le pasi ni li bang ga asmis rock bang so claim ji pun li bor ilo ching wai lo ching wa da ghoti ni li jir po tu khomiya tum atum lo atum ching wa me si

বিপি আর নিখাংসামা কার্ডম নাম পাই জিগ্ল কার্ডম জামেকে বাংলাকে এফ এম বেন লং ফারে সিরা টক বর সিরকে মেঘা হার সাপেন নাংলি তোমলা বাংস জাইমেক নিউজ অন এয়ার এপ আলং পেন্টা আর জু লং ইকজি নন আদুন্থু জাইমেক আর জু ইকল নাং পিনি ডিমাসা আলুন লিরমি আলুন আংদেং আলং আপ্রাং সি সত্যব্রত গ্রেমপ্রায় কিলুন আং দিনিবো ভাইসাদো পু আলুন আর জু ইকসিনা

আদুন থু আর জৈ থু সিনং বড় লিরমি আলুন আজিত নার্জারি কেলুন দোসে নোয়াবলান থানওয়ালা পু আলুন

আজিত নার্জারে কিলন বড় লোনলির মিয়ার জুদেত পেনন আদন্থু জাসুদা বাড়ি কিলন ও রায় বাদা আবু আলোন আর জুইকা।

কেজাং, কেজর কে নাম, কুলারা কি মিকাংপু, হেম কি মিকাংপু, চুজুন চমাংকান, রং কেয়ার, আর রং আজে বিহু, ক্রিসমাস, নিংকান কি মিয়া হিরজুমি, লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম, পাচে থাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী টিফুয়ালং নং হুমরি ইকতামি। মোবাইল পেঞ্জং সি চিংকি ইকচি পুলোতে মোবাইল নম্বর কে 9476880085, লাপেন 9101008242 হেনলো।

0: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার জোড়া তুম আনাফান কারডম পাজিরল নংলি তুম আফান আর নিবাং তা আসন আসন আজাই মেক সনসি লুঞ্জির লামজির তুমো সো পেনচেং ল কাপ্রেক কাপ্রেক খে আফান আকেনাং সর আসন আন নংবান পি বেড়া সমসি ননাপর এসি ও কিমি আফান কাচারলি আমু আকেনাং সট নাই আসনসি নংবান পিল সনসি ইনুট এগ্রিকালচার সায়েন্স কাচারলি আবাংফু আনপার্টা নন আমার সিটামে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আলংসি সাইক্লেমিক বমল আনপার্টা আলং লিকে ইনুট লামারজান কাছে বারজান নিহাং পিক আবাংফু ইনুট কেথেক স্যার আবাংফু স্যার সুরেশ টিমু নন স্টুডিও লংসি দল কাছুফা টেং পেন আলং লিবাঙ্গি আরল লাসি স্যার কারডম
1: কারডম
0: পিনি নাংলি ফান নাঙ্গা চোফা গেলা পহেল ননাপর ইলি তুম ওই কিমি তুম এগ্রিকালচার এন্ড সায়েন্স লাসোপু থাক কাচারলি আবাং লাপান ওং পার পে লাবেনহুলা নাংলি তুমা কাই হুটবাংকে ইনুট ভাঙিনি সিধু জীব নীলি কাছি নি দামা টেং পলতে লাসে সোপু থাক সে পিনি ইলি তুম চেথান চিমুম জি ফান ডাকনাং নীলি তুম নাং চোফা পল লাপেন সব টেং নাংলি সামে নাং চেতং নল লাসি নাংলি কাইলামুকে চেথান দাম পলতে ডিংপিক আঠে নাংলিকে লাপু এগ্রিকালচার এন্ড সায়েন্স কেচারলি চটাকালি লাপেনতে নন সাই তামে ক্লেম বোম লাম চটাকালি নাংলিকে চাপার জানা না তানাং ইয়াং পিকা বাংফু লাসি নাংলি কাই আলামো থিহেক পেন রেডিও কার জোড়া তোমার থানে জিমা
1: চোরল নেলি রেডিও সেন্টার লং আজাক ডিংক্লুই অফি কেবাং লং পথ নাংলি তুমহান্তা চরু পারপিকল লাপেন নেলি আফং অফং বাংল প্রাং প্রাং সেতামে নেলি বাংলা সাই কাতি কি এফু থাকছি কি যাই পন কি অং লাসি নেলি বাং কাইলামু বুবাং কে চিথান ও জি কে আবে লি কাইলংকে আন ইভেন্ট ফুল আ লাইফ কে আবে তেওয়ফি সেতামে নেলি স্টাডি ব্যাকগ্রাউন্ড মাঙ্গেলাল স্কুল লিং বাংকে কেন্দ্রীয় বিদ্যালয় ডিফু লাদাখ পেন নিলি 1996 আনিংকান মেট্রিক পাস ইগল লাপেন্ডেট পাজেট অফি নিলি সায়েন্স স্ট্রিম ডিফু গভর্নমেন্ট কলেজ লং 1996-1999 নিলি পড়িল নিকান ইসি হায়ার সেকেন্ডারি লং ফেল দে লাবাংকে এক্সট্রা কারিকুলার একটিভিটিস জয়েন ইল লাপেন্ডেট অফি 1999 আনিংকান মাসি নিলি আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি জরহাট লং এডমিশন এন্ড নিগল হলা ডাক 1999-2003 আন নেলি গ্রেজুয়েশন চিপ উনল এগ্রিকালচার সায়েন্স পুবাং কে মোপে নংলি নাঙ্গার জিয়ত তেং পোল নাংতে লাল এগ্রিকালচার সায়েন্স আলং এগ্রিকালচার পু ডেট মতে সাই কাতি কে ডেট পুকালি ডাক কে ডিপার্টমেন্ট ও মতে ফেকাল্টি পুসি পুদামল আচ্ছা ফেকাল্টি দো ইসি বাংকে আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি আর লো পার লো পন ফেকাল্টি লাবাংকে সনপ্লিডো ইসি বাং ফেকাল্টি অফ এগ্রিকালচার লাগে পিওরলি এগ্রিকালচার মতে সাই কাতি কে ফু থাকল আকু দুথুলাং ফেকাল্টি অফ ভেটেনারি সায়েন্সেস লাবাংকে ভেটেনারি কলেজ পু ইলি তুম খানাপাড়া লং গুহাটি হলাদাক হেনল ক্যাম্পাস এগলো নীলি বাংকে ফেকাল্টি অফ এগ্রিকালচার বাংলো লাসন থাক থাকছে আকু দুথুলাং ফেকাল্টি অফ ফিশারিস পুটা দু রোহা ইলি তুম কল দুথুলাং ফেকাল্টি অফ হোম সায়েন্স লাসন প্লি আ ফেকাল্টি দো আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি

0: ti andar
1: nang lirong binong la pente non ke do bom ko na iglo
0: nilirong binong ke nilipo arong bang ke kuligong borjan emisi arlosi la ke do ta nili mahang thek bang ke hore hajan ma de hanjang langsu khola da nilipai tumbang ke chikle avi swarlo det pumat nilipai bang ya kling si ama nilipo bang ke hodak kimen dut ma hodak sido ko amat nilitum an bangke hola daksi mahanget hek hanjang langsu hola dak nilitum pinang aningkan school ling bangke hola dak LP school hola dak sarya lilong do langhem tap LP school wa non bangke English school si convert lo hola dak nilitum class 3 an lo hola sohut amara ko dak central school ke bangho bangke ningkan si ako chi suntuk si class 2 ban ako dak admission ang enan thu non neli do bang bangke dadak dipu kathi langsu bula ke primor ke radung সাই বাংকে নেলি জুং জুং কে নন বাংকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কৃষি ভবন ডাক ডিফু সেতামে নেলি ডিউটি বাংকে সামিলাংসু
1: চুরুপিগল নাংলি কাই লামো ঠিহেক পেন কাপাচিনি পো লাপেনতে নাংলি ফান কে চেং সি নিলি নাকার জুপঞ্জি কে লহল এগ্রিকালচার সায়েন্স আহিন কাচারলি আলং কোপিপিয়া সো নামু চারলি পন লংজি
0: এগ্রিকালচার সায়েন্স লাদাক বাংলা ফ্যাকাল্টি দো লাসি ঠিহেক পেন এলি তুমি চেথান না আসন তিনটা ফেকাল্টি অফ এগ্রিকালচার বাংকে ইলিতুম সাই কাতি কি লাদাক বাংকে নাংলি সক ইলিতুম হর্টিকালচারাল লাহাই হুই থেসেরে লাপেন হান কাতি কি লাই হইল আকো লাপেন্ডেট বাংকে লা বাংকে ফেকাল্টি অফ ভেটেনারি লাকে ইলিতুম কাদুক বেদে চিনি ল লাকে চাইনং বি ভাগ ভো হাই হুই অফু থাকব আকো লাপেন্ডেট দো থুলা ফেকাল্টি অফ ফিশারিজ লা বাংকে অক পাংরে নাথুল আকো হোম সায়েন্স বাংকে লাবাংকে লা নিউট্রিশন লাপেন লা কিতুন কেডাং লাপেন অসমার তুমহান লাহাই হই কসন সি কপিনাই মাপু লাহাপেন লাদাককে পিয়ার থাক পুন আকো এমব্রয়ডারি হাই হই লাপেন হেম চবছি বলে কসন সি ইলি তুম চপাং থির নাই মা চপাং জাং নাই মা ভাই হই ফুঠাকল
1: পুঠো নালি ফানাঙ্কার জুই কে লাহেন ল এগ্রিকালচার সায়েন্স কাচারলি আহিন পেন কুপিপি বোরেঙালং আবার সাই চেপালং দুম উঞ্জি
0: এগ্রিকালচার সায়েন্স বাংকে ইসি আংকাং থে পিক জুং জুং জং সি ইলি তুম এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা এগ্রিকালচার ফেকাল্টি লং ইলি তুম লুদুঞ্জি পুলোটাং তে ইলি তুম ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার লং তা দুনমে লাপেন্ডেট নীলকে লাই হই ডিপার্টমেন্ট এগ্রিকালচার লং কে নিহাং হে পুলোটাং তে ব্যাংকিং সেক্টর লং তা দুনমে আকো ঝাক তোমাকে গ্রেজুয়েটেড অফ হি নে কে পুগালি এমবিএ চার্লি জি বলো তা এমবিএ ফান্তা ক্রাইটেরিয়া ফুলফিল দুন লাসন থাক থাক সি রিসার্চ নাট পুনয় বা নাংলি ব্যাংকিং সেক্টর নাট পুনয় বা ম্যানেজমেন্ট নাট পুনতা নাহক লং তা ক্রাইটেরিয়া লং বাংকে ফুলফিল দুন লাভ লাসি লাদাখ বাংকে ডিপার্টমেন্ট নেলি কে এগ্রিকালচার লং সি চার্লি লোপ নীল কে এগ্রিকালচার লং দেট সি ওরেংবার সাইকে লং জীবন পু কে মাথা নাংনি দেখ বাংকে ইসি ক্রাইটেরিয়া ফুলফিল বলো ডাং নাংলি ইসি এস আপি মেল আই এস আপি ডুন মেল লাপে নাংলি আলং কাপ্রেক কাপ্রেক সাই সিতা মে নাংলি পিডুন মেল
1: পুঠো নাংলি ফানাঙ্কার জুই কেলাল এগ্রিকালচার সায়েন্স কাচারলি পেন বোরেং আবার সাই ক্লেম ক্লে দেবতা চুটিকিহীন কে ক্লেম আফান আলি চেপা দু উঞ্জিমা
0: এলি তুম নন ইন্টারনেট আজুক ইন্টারনেট আদি না কাই প অনুতিন তা চিনি থেক দামলং বেঙ্গালোর লম্পেন আকো অন্ধ্র প্রদেশ লম্পেন তাহ সনসন আপেন পাঞ্জাব তাহ তুম সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুম বা আসি কাপ্রেক ব্যাংকিং সেক্টর লং আডেট কাপ্রেক লং নিঙ্কান ক্যাব নিঙ্কান ক্রেপ হ ক্লেম দে রফি হলা তুম বাং হলা মিঠাং সাই চি ও সি ফার্মিং লং কে বাং পুটাইলি তুম থেকপন লং দু আসে হলা ডাক কে ইলি তুম জং সি ইনিং চিরত কুট পেন ক্লেম পুলুদং তে ফার্মিং লং সনসন কে ইনকাম কে আনলিমিটেড মতে ইলি তুম লাখা অন এ সেতামে ক আন মা নাংলি চিফাদুক ক আন মা নাংলি লাহাই হই কি ক্লেম আথাক কি পঞ্জি ফান কি বর ই লা বাং লকি নাং সট কে লাসি নন আহ লকে রেং বেক ল আথে মা নন ইলি তুম তা থেক লং ইলি তুম মা খাই লং বাং ক আন তুমসি সাই কা টিকিট লাপেন বাং ক আন আফাই সি ভরেং কি ক্লেম তুম দল হার্ডলি ফান ফারো পেন ফানিং কয় বাক সি সার্ভিস মতে চকামারা হিন কে দুচর জি কি অং দুং বাংকে

0: বা আপনার যে পার্জানাথ পুতা ফুল টাইম মতে আপর কাছে পিকে নাংসত সে তামে মুনি তুম বা আঙ্কে থেকে তুম তা নিজে ল আর জুডু নং ল পেঠে কে কি থেনায় কে ইনিং হ্যাং
1: কালা কালা
0: লাসি সাই ক্লেম্বম হুট ডিউটি কি ক্লেম্বম হুট সে তামে আঝাক আর ডিউটি বা আঙ্কে পিনি দাম দে তা চক বা নিনি থমা ফিলে নি দাম তা চক পু পাদের মেয়ে দিম বাঙ্কে নিলি আসা পু হলা বাং পাদের প লাসন আপর হুসি পু চে পারজা নাতা আপর চে বিদুন পো বাউন এই পুলো নাং যে সত্যিং বাম হতা ইমার্জেন্সি ডিউটি দ এক্সাম্পল মেন মেন ফ্লাড দ কক লো লাপেন স্ট্যান্ডিং ক্রপস লং পেস এটেক দ কক লো পু হুসন সন কে নিলি তুমকে পু না চে পারজান বাম হুসে তামে চে অতিকাংশি হলে দা ফিল্ড আমাং পো আসন থাক থাক সে আকো ইলেকশন ডিউটি হুতা নাং টাংলক এটি ইলেকশন ডিউটি হুতা নিলি তুমি পাজকনু আসি প্রায়োরিটি আপর কোসন মা নাঙে ট্যাং লাসো তেং নেলি প্রায়োরিটি চিপি সি পুপু নাতা ব্যালেন্স পাচে তন পেন সুই পু ক্লেম বম দাম বম নন পুয়ান দা লাসন সি দু বম লো
1: নাসি নন আন নাংলি লামারজান কোয়ান আসন চি পারজান টাংলো
0: পারজান মাংকে হেমাকার জং পু নিকান সুরিং কয়রা রেসি লম বন কার্লি টাং নেলি লক ল স্যার চিত্র কুমার বে আলাংলি গীতক ডাইরেকশন বাংকে কার্লি টাং প্রদীপ টিসো স্যার ল প্রডিউসার বাংকে লঙ্কিরাম তিমু লাসো ফিল্ম বেন হলো লাপেন্ডের আকো দুথুলাং নিঙ্কান সুরিং কয়রা ক্রেসি লমলো 2011 হেমামিহি পু লাসন থাক থাক সে ডকুমেন্ট্রি বাংকে নিলি দূরদর্শন লং ক্লেম নুন পিকল এবেলা ডায়েরি তাংহ আকে মিরবিন তাংহ লাসন থাক থাক সে দোপিকলাং কলাসতে কার্লি টাংলা বসন্ত দাস কিতক কে ডাইরেকশন মাংকে লা এলি তুম হেজিংহন ধনীরাম তিসো সার আলাংলি তুমলংতা ফট্রক লাসন চেপারজান নুন লো লাপেন্ডেট আর তুই লং লাসন থাক থাক সে 2021 আনিংকান কপাই কিমি কার্বিয়ং লং লং কাজিরাঙা লং বলিউড তুম না শুটিং হল সহুত লোকেল আর্টিস্ট নাই পু নীলি জুং জুং ডেট কালি নীলি তুম আবিতুং মানসি গিদাম ডাক বাংকে রাজীব ক্রোস আর সে নাকি যা পনিক আলাংলি নাকি যা পন জয়নি নীলি তুম অনেক পু বলিউড ফিল্ম লং সেটামে চেপারজা নুন লং লাপেন্ডেট চুনিং লে থর ল 2024 হলাতা ইসি সিরিয়াল নেটফ্লিক্স লং ফাঁক দ্য ফ্যামিলি ম্যান পার্ট থ্রি পুলং তা আসাবে সেটামে জয়দীপ লাপেন নিমরত কর পু বলিউড লাতুমকে আনং চে থাং ক্লং ক্লং আর্টিস্ট সাইডে ল হলা তুমং সেটামে স্ক্রিন জুশিয়ার দলং ল নালো লাসি আসং বং পায় নিমিথাং তা আলং পেন লংগে অ্যালবাম নং দা চে পারজা নুন বম অবি কিলিট পু ওয়াইফি সেটামে আপুই ল ক্লেম বম ল
1: পরজন সি চে পিউন পলতে মেথাং চকমার আশা তা ক্লেম উন লামার জানা ক্লেম উন লাপেন সাইটামে টিকিউন লালো লাসি লাসো এক্সাম্পল বনকে নাইরি লং পেন তা লং পন ল সে চোরপিক ল নন পুথত এগ্রিকালচার সায়েন্স আপু থাকলে তুম চে থান পন্থু না লাসি নন নাংলি ফানা কার্য পঞ্জি কে লাহে ল এগ্রিকালচার সায়েন্স আহিন কা চার্লি পেন প্র্যাকটিক্যাল স্কিল সনসি প্রবলেম সলভিং কমিউনিকেশন মতে মেথাং কে ক্লেম আসন আলং কুপি পিয়া কি সুং বেঞ্চে পাজক উঞ্জি কাঞ্চিং কি কে চে থানা ফান আলে কুপি দুজি
0: এগ্রিকালচার সায়েন্স কে ইসি কিসুং দেট পেন চিপাজক মতে কি ফো পেন কোসন সি আ সলিউশন কি বানজি মাপু প্রবলেম সাইডিল নন এক্সাম্পল লাংডামিক লোনা নিলিগে এগ্রিকালচার আর ডিপার্টমেন্ট লং সিদ্ধলো প নিলি তুম ডিপার্টমেন্ট পেন আনকান বাং দা সক চিলি কি রন্দু রাত তুম টিকি প লাসো টিকি দেট পেন ইঙ্কিং কেট কি বন্ধু লাপেন বেমার আপি মখা কি বন্ধু দু লাসে হো লাসো অপর হুট নিলি তুম অপর তেং পেন কপি কি সো সি দলমা কপি ইঙ্কি সি সক ফান পান হক লমা বা কপি বেমার সে নেম্পুলং কি বন লমা পুহাই হুই ল্যাং নাম প এনেলাই যাম প লাসো তেং সে নিলি তুম হলা দবাই সে তামি পাপিব দবাই আমেন তাপি প লাপেন দবাই দা পাপ লাসন থাক থাক সে ফ্যাক আ বেমার সে তামে আপর আপর পেন দুদু লাসে ভেটেনারি ডক্টর টুম আসন সে চি কনসাল দাম পোল নাংতে লাই হই প্রবলেম পেন চেপা জগ ফান বাং তোবার নাং জাত পঞ্জি লাপেন তোবার নাং থান

0: Lasi Ladakh bang ke isi problem solving capability ma de capacity ta bang ju la pen koson si chingki ge than pen khaya le phanta isi ke thetan ki pido
1: la agriculture science a hin kacharli pen community impact mate rong rup arlo malom kopi piali pithegi
0: community ali bangke lalom ki ong dung arat ke sai chuti ki arat sik ong asi sai chuti ki arat du pulorang te isi bangke hola tum anglum ki du pulorang te ili tum ason son ili chini ne ason ta banglong chini dun long ba hola tum ajhak scientific problem ki du ason son mate akimi pine chini ne ason du pulorang te ili hin penta than palong asi dak bangke chithan namlo pulorang te knowledge sharing a system ta do bidi chi pachoy ladadu lasi ladak bangke community phan ki the dung ali bangke lalo mate impact bangke lalo ilitum rada joini phan claim pon lapen hola tum han to warja pon thek aki me to war isi ki the tan arul ki please phan ilitum ta avar sai long po lapen hola tum men sita me ilitum kinang sot lapen ilitum hin pen kinang sot bidi sita me chwa choi long po lapen polorang ta ilitum kadu ka we khai si aprang kita mak kengkam si jorlong po
1: karbia ke owe ki mie tu la agriculture science a hin non ke charli bang dolo hindun bhani se tame ong par pela
0: isi yalam che than nam bolo dang te manghu tame me lapen agriculture science ke criteria bang ke lalo har century nang li pcb kali de pcm m mang evida de cho pc physics chemistry biology tar mane science stream nang ko Inke osomar mane student tum science admission anlo bolorang te kimang ke ki ongdung ki ongdung ke mang ke doctor kali de engineer agriculture ke kinang sot ason pu office ta me priority ki pi mate rd ki pi ne science ki purhi ban ne agriculture se charli ji putum kemang bang jumpik
1: kala
0: ladak bang ilitum government pen setame pachor imeme pula so impact bang pithek thelang bon ba pibom lo nam ma do bom lo ti wifi setame ko ma ki pinai doctor ta ho engineer ta ho ba ke thik re scientist ta ho person an lucrative job mate aman ki do bank ki do pu a job ka leader join ni munit tu mate non ove ki mi tu ladak ki charli phan কেবল ইয়ে ওইটার বন ইসি অপশন আসন সে কি বিকক নে ডক্টর লং লি বলল নে এগ্রিকালচার দুনপো নাসি জুম হেক আথেকে লাল সায়েন্স কে বলল নে ডক্টর ইঞ্জিনিয়ার সে মান নাম পো পো লাসো থিঙ্কিং ই দজয় নে তা নন মাংকে ওবি চে লার বমল নন কে ডোবমল নন মাংকে আপ্রাং নিলি তুমি দুন হুটকে হায়ার সেকেন্ডারি লা টোটাল মার্কস মান সে গেলাম মিনিমাম কাট অফ মার্কস কেলা হল আছে 45 তা নন কে থেক উইক পিক লোপ নন অবি কি মিত মাংকে নন কে হুট পেন কে নাংলি 80% লে হায়ার সেকেন্ডারির লং মার্কস লং সেটা আমি লং লে ডেট হুট দু আক নন মাংকে এন্ট্রেন্স তা বিলো আপনার নিলি তোমাং ডাইরেক্ট লা বেস প লা হায়ার সেকেন্ডারি মার্কস বেস পল আছে হচ্ছে নাংহাং প ওরিয়েন্টেশন দু পে এডমিশন অ্যান্ড ফিট নন মাই গালিলো নাংলি এন্ট্রেন্স এক্সাম লং ইং নিদু নাই হোডাক মার্কস সিকিউর কন মা নাংলে সিকিউর উন তেং সি কোটা দো তে বহু কোটাং বংটা নন কে কাছি থি সন বেন দলো আথে মা হল আদাক এস টি এইচ ফান কে নন তা আস তেং লং বং 5% বং ফারু পেন বং ফবেন জি আর সং বং সিং কে নন কে ট্রাইবেল আখাই তুম তা নং বাদ বম ল দু বম ল ট্রাইবেল লং বং তা নন মাংকে কাট অফ মার্ক তা নন কে 75-80 দকক তিতি দলো লালো লাসি ইসি বাঙে লালো কি জুম মাতে চারলি দো না নিং কে হাং হে মা ইলি তুমকে থেক দুন লং জুম হেক নাং বাংকে লালো সায়েন্স পুলো রং তে ডক্টর ইঞ্জিনিয়ার সি পামান নেই পুলা সো ইম্প্রেশন চিবি কক অজয় নেই আমার লাফান মাংকে এ সি অপশন চিবি কক অতি মাসে হদাক এডমিশন লং লক আফি আকো আফি ওয়েটিং লিস্ট লং পেন আকো ডক্টর ইঞ্জিনিয়ার লং লক আকো হদাক চি উপ টিকাং বোপা কো দুন জুই লাসন তুমতা কোটো দো নিলি তুম আহুতা দল নন ফি অবি তুমতা লাসন দল ওয়েটিং লিস্ট লং দো কক মা লাইসে কে হল আদাক এডমিশন এন পো ক্লাস আর দুন মা

0: নন লাপান আপর নাংলিতুম চন্দ্রসিংক্র কিলুন কার্বিলুন বারিম হেমফুকে প্লাং আলুন আর জুই লং টাংল লাকে আকাশবাণী দিফু
1: ভিডিও লাইক করলে পয়সা পাম ইমান সহজ
2: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব আৰবিআইয়ে কয়
3: জানি ৰক সতৰ্ক হৈ ৰক
0: লাকে আকাশবাণী ডিফু নন আদন্থু জাইমেক আংডেং আলং লামজির পাই আর জুই থলনা সেংকান কিমি ইংটিপি পেন চাইল্ড ম্যারেজ আপুথা কেথানা লামজির নন ইলিতুম আর জুইক সেনা
4: পিনি নিলি চাইল্ড ম্যারেজ মতে আর্টা কিজুম আর্টা কাবি পেন পিসো গেন পেনান গেদো আপুথাক লামজির কেথানজিয়া ফান্সি বর ইল ইলিতুম আসাম আর লো তামি লবাংসো চাইল্ড ম্যারেজ আফাই আপ্রাং পেন লাংদাম পুলোতে কিজুম পঞ্চে থেক পন লংল বনসিতা কাবিদেত লাপুয়া বাংকি খালিলা লাসি লাবাংসো আফাই কেপাবি পেন আফান ইলিতুম চেরাবদুনা বর ইদুনা লাসি চিনি দাম সেনা চাইল্ড ম্যারেজ কপিয়া থেসি কেডোবাম লাপেন চিনি পেন কেপাবির পঞ্জে আফান

or idolona. Child marriage mate arta ki jum arta kavipen pisoken penan kedo puki pudam laki inut amunit isi sorkar pen suarlo lapen sopin sophan ke pathik pon arta pleng plepen kache en kachedo jongdam me suarlo phan ninkan krener kep lapen sopin sophan ninkaninkoi ra isi ke pathik pondo labang suarta pleng plepen che en chedo long lepu ke pathik laki angton ke langdam pen si ke pathik pon jongsi arta ki jom pen che en chedo puti halabang so amunit atum a oka pran ke heng no pen cheng lo ke charli a hin lapen akai ding pia phan katikuk mati ke sik sak do kok ji pusi angton langdam si pathik lo lasi nona dun thu chini sinang kupia thi si labang so chal marriage mati arta ki jom pen piso ke en penan ke do aphai ki do ik bom ইলিতুম আংকাঙালং লাপুসন কে দোবম ইলিতুম আংকাঙালং আথে লকে কিদুক দেত কাবি দেতা ইসন পেন কে থে নাই আথেলো আথে পেনাঙান কি কাবি সি কে অং লাসো পেন কেনাং সট আন্তা কাচেপাদর ঠেক থে কাচেপালং ঠেক থে পেন আদুন থু লকে লাবাং সো পেন কো আন কাহিং নোদমা লাপেন সরকার পেন কি ঠিক আরন কারকান পু চিনি নে পেন সেতামি পেনান কে দো পিসো কে এন দাপ লাপুসন তাদো লাপেন থু আপি আপু কে চার্লি কাবিদেত মাতে আর্টা কে জোম পেন পেনান কেদো পিসো কে এন আকান হক আপু থাক চিনি নে পেন জংসি আসোমার আতুম কে চার্লি পাতাংতে পেন ইংটন ককলে পুতে পেনান চুপি পিসো পে এন আফান কে মাথা রং লাপুতাদো লাপেন আঝাক আং কাঙালং কে চার্লি আর ডি কি পিপে পেন সোপিন সো আফান সাই কে পাংদাত সোয়ারলো ফান হেমা সাই কে পাকলেম পোপেন কে চার্লি পাংতন পেন পেনান কেদো পিসো কে এন সাতামিয়ে দো আজহাগ আপিয়া পোতুম কাফেরে তাদু যে আসুপিয়া ফান ব্যাংচে থান পিদেছি মতে ব্যাংমে গ্রোকলক না উ লাহাই আমান কাচিং হন কাফেরে পেন্দা পেনান কাচুপিদা প্রাং লাপুতাদু লাবাং সো আসন কে দোবম লাকি এ লং লং নিয়া দি মালং লাপুসন কে দোবম সেতা কি পুদুন দে কি খ্যাং দুন দে পেন চে চার্লি ই রং মা চে যা রং আসন সে লাবাং সো আটা ওয়ে পেন পেনান কে দো পিসো কেন আফা সেতামি দো ইগলো তাংতে নন চিনি দাম থুলো না লাবাং সো আর্টা কাবি পেন পেনান কেদো পিসো কে এন পেন কপিয়া কে হিং নোমা কান হক দো ইকমা আর্টা কাবি পেন পেনান কেদো পিসো কে এন পেন আ অ কাপ্রান পেন চেং লক পেনাঙান আকান হক দো পুসি চিনি পন লাসি চেথান নাম সেনা এ সন লাগে সো আর লো তুম পেনান দো দা প্রাং পেন কে চার্লি কাতিকুক দোকক লাসো পেন চোরেংবার সাইকেলং লি চুরি চোয়ারলানা ফান আবার সাইকেলং দুন্দি লাপেন আহেমা সরাফান কাচুয়া খা লক লাপুসন তাদু সরল আফান পেনান কেদো দাপ প্রাং পেন আ অক আপ্রান কে হেং নু আংরিং থে তান আথে রাকে ওসো চোপা থে পেন আপি লাপেন আ ওসো আ অক কে মেমে লাপুসন তা দোকক থে লাপেন ওসো চোপা থে বহুতামি আকাশিক সাক দোকক থে মাতে আহুত পেন আপি আপ্রাণ আফান কাফেরে মেমে তা দোকক আর্থা কাবি পেন পেনহান কেদো পিসো কে এন পেন কিজুই কে চার্লি আপর কাপাতি কুক আসনসি মান দেলো লাপেন আর্থা কাবি পেন কাচিনি দাম ও এ আজ কাছে তন্তি কাছে ভং লাপুসন্তা দুকক আর্থা কাবি আলো সোমার তুমসেতামি আহেমা সরফ হান ছ আখা লাহাই পেন ছ থাক দুন হাইহি ছেদান দুন হাইহি লাপুসন্তা দু লাপেন থু আর্টা কিচুম আজক আরেং গে সুতামি আমি থাং চেপা জগ দুন থেক থি পেন আদুক কেদো সেতামি দু লাসি কে মাথা কে সুপেন আনিং কে অয় আনিং চে থে কাবি দু কক পেন কাশিক সাক দু কক ছে লাসি আর্টা কাবি পেন পেনান কেদু পিসো কে এন পেন কিদু কেলাক চার্টিং চেন লাসি কেনাং সট কি কে চার্লি জংসি দু লেপুতে চুকলেম চো দাম পেন টাঙ্কা কে পাবাং আবার সাইতামে চিনি দনপ এমে থাং একেং চার্জাব দন থাকব ইসি চিনি কেনাং সট লাকি চাইল্ড ম্যারেজ লাকি ইন্ডিয়া লঙ্কে আরন রে আসাই পুসি হক পনল আথে আর্টা কাবি পেন পেনান কেদো পিসো কে এন পেন কেনা হক থে তান বসি হক পনল লাসো কে রাই পঞ্জিয়া ফানসি সরকার পেন আরন পাথিক পনল সোয়ারলো অফান আর্টা কে জুমনাই তা নিঙ্কান ক্রেনের ক্যাব লাপেন সুপিন সো অফান আর্টা কে জুমনাই লাকে নিঙ্কানিঙ্কয় রাইসি জংসি লাবাংসো কে থিক পন আর্টা প্লিং প্লে পেন কাছেপাছর লিপুতে আরন কার কাম পাশে হক পনব লাপেন লাবাংসো আসাই লং আকে থেমা আকে সারটম কাছে রাবদুন দো লিপুতে হালাবাং সোমনি রাফান সোদাক পেন ইংসাই পঞ্জিপু আরন পাথিক পন্দ তাংতে আদুন থুই চেথান দাম সেনা

0: labang su child marriage pen ilitum aham phanga phan ko an kana hokdo jong si child marriage mati arta ke jom pen penan ke do piso ke en chehung bom le pute kacharli kangton aphai bad bom po osso la pen pai ki miatum a oka pran kaheng no aphai barik bom po tangka ke pawang ahin kaching thur dun thek theson dukok pen kidu ke lak pen aduk ke do nang bad rong angring dukok chi lasi ilitum chingrum chelang pet pen labang soson kangton jima ke pavir che phan bor inangji tangti labang soson koson pensi kangton pon ikpo lale che thandam na labang soson ke pavir ji lake e hembensi pangcheng nangji o somara phan soarlo sopin so plak play pen school ke padun abang kenang sot nai si hok nangji laso charlie along pen o somara tum sitami ami thanga kai ke messenger phan chichini ikpo adun thu lake ও সোমার ফান কাইকে কে চার্লি আহিন এ অক এ প্রাণ আহিন কে মিসেনজি আফান কে থান কে পাচিনি লাপেন কাইকে তা আনিং কে রুংবাং কেনাং সট লাপেন এ সন কে পাচিনি নাংঝি কেনাং সট লাগে ইসি আর তা চক পেন পেনান কে তো পিসো কে এন পেন কে মাথা থেক ইনিং কাং তাং লাপেন এ অক এ প্রাণ আফান সিতামে কে ফেরে মিমে আবে লাসি আর তা ক্রেনের কে পেন আবে আর ফানকে ও সোমার পুসি হক পনল লাতুমা বাংকে আবাং পেন চেংলো কে মাথা সিতামি লানকে উন এলাং মাতে চে সিক সেলাং পোবাং চিনি নাংজি লাসি লাহাই আং তন কে থান কে পাচিনি কাপেছে রক টক পেন কি দুজি আফান ইসিয়া রং লেপুতে রং আসার তুম সিতামি লাপুসন থেক দুন লংতে থান পারি দুন পেন কি খাং দুন আবাং কে নাংস আদুন থু হেলথ ওয়ার্কার্স মাতে ইসিয়াং কাঙালং অক প্রাণাহীন কেলাং পোনা তুম সিতামি আর তাত প্লেং প্লে পেন ও সোমার চুপাথি পেন কে ফেরি মিমি আপুথাক কে থান কে পাচি নি পোনা ব্যাং ক্লেম ইকনাংজি রিসোয় জাঙা তুম সিতামি লাপুসন হেংনু চিনি পেন কাছে থান পন কাছে রক টক দো পেন চার্লি আহিন কাছে যা আনিং কাছে রং পোনা ব্যাং কেনাং সত লাপেন থু আর নাম কার্ডম আহেম লং তামি আর তা কে জুম পেন পিসো কে এন পেনান কে দো কাহিং নো আপুথাক চে থান চেপারে পন লেপুতে লাপুসনা সাই ইংটন উঞ্জি মাতে বীর উঞ্জি পেসেনিং ঠেল লাসি কি জুৎসি পাচিনি লাগে চাইল্ড ম্যারেজ লাগে ইদন বেদ আহেম কা শিক্ষা কালাম লাপু ছটকালে লাবাং সোসন কি ইলিতুম আহাম ফাং ফানসিতামি আকিং নুয়াং থে লাসি লাসো অলং ইলিতুম কাদো কাবি সিতামি এফ্রাং কে মিসেঞ্জিয়া ফান ও সুমার ফান কে রাইডুন কেরাং সত লাপেনসি নীলি লামচর চাইল্ড ম্যারেজ মাতে আর তা কি জুমবেন পেনান কেদো পিসু কে এনা পোথা কে থান কাং টনিক ল কার্ড
1: নন ল পোনা পর নাংলি তুম লামচির আংদেং আলং সেংখান কি মিং টিপি পেন আর তা কাবে আর তা কি জুম পেন পিসো কে এন লাপেন পেনান কেদো পো আপুথাক কেথানা লামজির আর জুই লং তাংল লাকে আকাশবাণী দিফু
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফু অলং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
3: এ লাদাক লে আবি দেত সে লাংমা আ জাত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দু পিকল আর জুই নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলারা কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
2: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
3: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ড নং সিলাং
3: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
1: লাকে আকাশবাণী দিফু নন আদুন্থু পিনি লাদাখ আকাশবাণী দিফু স্টেশন পেন কে পাচে তাক পঞ্চেং আজাইমেক আর জুইক লনাং লাকে লাম হানচা কাপড় হি মাতে নোভেল রিডিং

0: কাঠে আংলো পুকে বটেক বস তুমতা চিনি কে চিনি লাসি চোপান চুজুই দাম জিয়ে ফান ইংরেং উ ইংরেং আইলো কনাট পেনলনে বলো কি কু আসে কার্জুলং সি ই ওহার লনে মাতাংতে রঙা বলনে আর এ আমু কেকলো লঙ্কিয়া মাহাঙালং ফির লবন মেন মেন থিরিক জকসি লঙ্কিয়া মেঘনং প্রাং ডাকলো থুরসি মাংহুলুনলো থুর পেন তৎলুনলো আর এ বারাই চেলাংলো পুসনাপর আহুত পুথত বলকি কু আছে আর জুলং থুলো লাকে হাবিরাও হার আছে কে কালি লাকে রংকে পাংরেঙা বলো কিসি কিকু লঙ্কি মাংহুলো
1: কচন সি নে বাংস লংতার লং নাংকেলে রকল লাহো
0: আনিংক্লো বি পেন মুন্থিল আলাং বাংস লংতার আলং কচন সি নাংকেলে রকল মা মাথা মাথা পেন আনিং নাংরেলো আহক পেট কে আলাং আতুমি সেন্টার

0: হিসি নাম কিদুন হিচি পেন হেম কাছে ওয়াংকে ইংটিং রিমরিম পড়ল আলাং হিচি পেন ইংটি মানথু সা দুমালা পেন কেরাসিন হে হুইতা নাংনাম মেন মেন আনিং নাং রে থুসি আলাং হিচি পেন নাংকে নাম অহরমু চেলাংল বন্তা আজারং আড়লু আজাদ হরমুতা আবি আজারং আং সে সি লং তারা লং কয়হাম কপি কসন লমা পুরা কামাথা বিদি জুত কল পুঠর লং কি নিং চেমাথা থুলো হিথিয়া লং আলাং সার পেমার তুম হর কে জ্বর হর চনাম সি ইনুট বাহিনী আর সাহু তুমপেন হর জুন রিংতিলা হর কি জুন কে অং দয় কালি বাংকে থম পেন বং নিবে সেন্তারা হিথি কে ইসি আর নাসন সি নামানদেল হিথি আর নিল পুলোতে হিথিতে বক্তে রায় রং আসার পিমার আতুম আরেন আরেন হর কে জর্দুনকে ইসি আজু তাংল বাংস হর কে জ্বর দুং আড়াইসি ফাঁক অ কেমেন তাংতা কে জর্দুন্দু লাকে হর কে জুন আতুম আফান পু পানং লর সি হর আহানমি পু কাপিন চংদুন চেনামল হালা বাংস আহুট হিথি এলং ইসি আজুতাং আসন সি নামানদেল লাস আজুতাং আলং লঙ্কিতা চিসিং নাংদুন লগল বাংস কাছি সিং নাং পেন কাছি ফ্রি দুঞ্জিয়া ফান বট ইথেক থে দেল লাহেনল পিনি লঙ্কি ল পুস নাংদেংতা নাংকে ফু নাংল মালম স ভিকে নিহাং আসি নিং পেন আর নি নাংচে ক্লাংসি আ নাংল নাংকে অপ থিপিয়া হুন মেলান চটকে আর নি আতুর নাংকে রো পেনকে হুন মেলান আংক্লেংতা কে ফ্রাং দেন থেক থে পু লঙ্কিতা মংলয়সি আলাং হিথি পেন হেম কাছে ওয়াং আলাম আনিং চেমা থাদামল পেজো পেজো পেন আনিং নাংদল হিথি পেন হেম কাছে ওয়াং আহুত লোরিং থিপি পেন বাংচেত চিড়িয়া রং কে থেসো কালি কুপ নাম আনপিন আ চিড়িয়া রং তা পেনাং আন আটা দো পোতাহাই কেলাং আনতা পেনাং আন আসাং দো বাংস চিড়িয়া রুমালংসি ইনুট আমনিত আফান আলাং চেতং লাস পর হুৎকে মাহাং চি চিনি নিরাম আপরল লংকি আফান আপ্রাং পেন কাহং মেক এট আসন লংকি আফান থেকলংসি হালা বাংস অমুনিত ইংকি দুন লেন পুলো
1: ও মেহাই বোঝ মো পেন দা মানে মা নামা পুহে নাট পেন মেহাই হিথি পেন মা
0: পু কার্জু আংথুন বাচিমিট মে পেন আনল
2: কো সনসি নেফান মিহাই পু নাংকে হাং লোলাহ আসে তেং পোলো তাংতে চিনি তা নাংনাক বন্তা আর জে বাংকে পাংথেক থেক থে আথে ইংটিংরিমা পর পেনাকলকে
0: লঙ্কিতা কমাতল পুতা আর্জু দুন হাই হেদেল আলাং ফাত মেহাই পুহাং সের আফিকে কমাতল পু কার্জুজিকে লঙ্কি আফান মাসাপ আকে চাক নাপতা দোকলো লাসি লঙ্কিতা পেজো পেজো পেন চেথাক দুনল
2: কালাংজু ডাক সেন্টারা হিথি পেনজু নংলেগে কনার লগেদাম ইকপো
0: পুসি লঙ্কিতা আর্জু দুনথুলো লঙ্কি কার্জু আলাম বয় কেলংকে পুহেনল
1: নীলিগে নহক দাম দিল নীলি হামাথে কুপ তাই দিলে মেহাই হংকাং সাম তো মনে কাছ ফাং জু
0: পু নিজে দেট আফিকে লঙ্কিতা মনিত চিংকি উ আছে আর্জু লংল পিনসো আর লসো লাপেন ও সমারা তুম আছে তা আর্জু লং পু বি ও ফাঁক তুমতা আরয় কাছিলু জিয়া ফান তাহাইল হাংজো হাংহাই আনপিন মালম স ভি পুথত লঙ্কি এফান পুলো
1: দামে হাই নীলি হাম দানা ও দোনায় থাহো লানকে জুনতে কাংথা
0: লঙ্কিতা পাতে পেক ও এদেরল আথে হিথিয়া লংহর নাংকি জুনাপদ আলাংজয়তা কার্নাবল লাং কাং ইট পেনাজক হালাবাংস মুহিত আফি কেং কেং দুনসি পালি দুনল লেরক পেন বাহারি আহেম থেংসংসি লঙ্কিতা থেকলংল ফার্লা লঙ্কে মেহিপ থেংমি আথেং পাতং ক্রিং আনপিন হেম আরলোকে হান আনকে তুন তাহাইল বন মেয়াদে ইংজং লাভ আনপিনল হালা বাংস মুনিরা বাং আহেম আসর আফান পিনখাতল
1: এই জ মেহাই ফান লাগে সব আনপিঠা
0: পুকা পিনখাত পেন মালম স ফিকে লাংকে সো মাতে সা কে এর ওয়ানপিল লঙ্কিতা লাং কাং ইরাজক লাংকে সু চোপাং সাম দুনসি জুন ক্রক ক্রক দেল পুথত হালা বাং সামুনি দাবাং লঙ্কি আফান

0: Hello.
1: mày hỏi ta anh đang xem sao ta bắt chước cái căng pin luôn nè
0: Puthot long kia phan lang si puthulo.
1: mày hỏi anh cho đây là đang pin non non kia port ta pin ăn được luôn kìa
0: Bọn ta long kia bang ke thak mô rem lo. Long ki ke thak mô rem alam chini si hala bang so munit abang puthot puthulo.
1: mày hỏi nàng đi thăng ta mà thằng nàng đi luôn là nàng đi thi pin nàng kinh nam à son ăn kìa đặc nàng đi ông số à tum ha hem ăn bắt thon đâm luôn nè
0: Pupen o samara tuma phan chehang si pulo.
1: ơi ơ somar jo la nàng lo khi thi pin kìa bạn à son ăn hem thon pi đâm thật đấy
2: Nang ni lo ni li dam ik pole.
0: Long ki ta che thak don lo. Pusona pora hut hem ar lo pen inut ar lo so hong an wang si pulo.
3: Anang siang sata, an cho det lidam ikpinon armo.
0: Long ki ta sayok je kroy nang kok lo. ও সোমারাতুম বাহিনী বাংসি লঙ্কি আজা রং লাপেন কেরাসিনা বং নাং এনসি হেম কে থন পিদাম জিয়া ফান পুরা হেম পেন বারেন তিল আশাই যক যে লঙ্কিতা আন চোকাং নাং কগল আন কে চো কাং চটকালি সি আজোতা সাং নাং কগল লঙ্কি আর রেবারাই চেলাংল নন কে আর নিয়া খরটা নাং দমু চটল নন কপিল গামা থাপ মাথা মাথা সি আলাং আজো কে সাং আহেম মাতে আলং তার পেন নাং শুনসি আহেম গাছে দামজি আফান আহেম আতোয়ার নাং শুনসি চেপাং থেকলো আহেম আতোয়ার চেপাং থেক থেক থে সি এ কাম কাম নি আকেং কাম চেজর সি আহেম চেবাংলো আহেম চেবাং বম আহুট তোবার সদিং তা নাং মাথা বম বাং বমলো
2: কো পি কো সনসি নে তোবে পুসন গাছে প্লাং দেট লমাল হ নে কামাং হু চে নাম লমা বন্তা কামাং হু পুসেতা লং তারাং সং আনকে হেম তিনতে দেট নাংজি মাতি লাপেন কমা চিং সি নে ফানলে মেহাই পু নাংকে হাং লোলা হ আসে পেনকে চিনিতা নাং না সীতা আর জে কে পাংথেক থেক থি পিনে পেনা আর নাম তং নাঙ্গাপা চয় লুমালা হ হেমাং তার দোয়ান সা আপরা তেং পেন চারকলি এট তাং দেটলে কপিয়ে পড়ল মা তাংতে থান থেলি আরো আজেং আর নাম তং নাঙ্গাপা চয় লুমা ইস
0: পুসন সি আমেথাং আফান চার্জুয়ারেল ওয়াং বম সি নাংচে লেলো লঙ্কি আহেম নাঙ্গা চেলে আহুতকে আপিস মেখ্রিতেরন পিকে ইংলং আরিতকে দামজি পু ইংতং চিংহর কিংসি ও সোমার আফান পিনখাত বম লোলা পেন পুলো
3: ও সোমার মোনাং পোবাং পুলো তে রিট পাবাং ফিনুন নে দাম বম পো লাপেন নাং তুম তাই স্কুল দুন টুডে
0: পুসন আপিস অবাং ও সোমার আফান পিনখাত বম আহুত চারুদুন লংসি আসে যে পাদুদুন ল
2: নি নাংলে এত লোকে দাম রারাবল নাং
0: পু আচর মেক্রিতা আপেনা নাসে চারু লংসি আনিং থি সু পেন আপেনা না ফান পুলো
3: কুপিয়ে হি ঠিক দুন সি আজো তোবার সাংসে সেট ল লানবে দিমতা আজো তোবার সাংসে সেট নং জিমা
0: মেক্রিয়া বাং পু হি ঠিক দুন আজারং লাংল লাপেন পুলো
3: জারং দা থেপলাই বুজ আজাত্তা বি হিথি কি দুন বুসিপু আর যারা সন্দাবান বি ঠেক অং হে
0: পুয়া নিং যে পাথি সুলো লঙ্কি কপুলো আচর আফানকে থান প থান সেতা ক্রয়জি পু হে লাহাই কাদো কাবে আলাম মাথা সি থাং তা থাক দুলে দেল আচর ইংলং দাম জুই আফিসি অসমার আতো আফান আর জুলো
2: ঐ অসমার তবে নে হিথি পেন গেবা না হরমু হেম নাংলে লোমা কুমারলি
4: নাংলে লে পো কুমার আলং সি নাং কে লো দুন ল নাং নে সি তো বে হ্যাম ব্যাং বে দেট বো নাং পাচো বাই বো পো পিছং হয় লো লাসন কে নিপা কে তো বে পেন তা নিং চো পা ছিলক লো পো
0: আসপো আকলেং লঙ্কিরিয়া ব্যাং থাক নন লো লঙ্কি তা ও সমার আতুমা ফান নন কপি ল কে থান থুজি থান থেক থে অং সি নে কামাং হু লো বন কমারলি পু আঞ্চল রেদ আলং আচর বাংকে নেমপো কেহ লগল লঙ্কি কে তবে আলাং কাছে তং আলাম লক সি

0: পুসনসি মেখ্রিতা চ সান্দুন থরল লঙ্কিকে আনিং চে খায়ন এসি মেন মেন ইংনেক খুগল পু মেখ্রিতা পু থাক থাকল
1: সনসুরিয়া চাইলি দাতা পেনান সবকে পুসন হেন লোব
0: লঙ্কি দেরা জগ আনাং লং ফুতাং রং ফার রং মেকার আচর মেনকে মেখ্রিতে রনপি লাতা জগ আনাং লং আনি রেপ হেমবং লং আ রং আচর মেকার সারঠেতে রন সপি লঙ্কি আতুম কটে বাহিনী লঙ্কি সি আকলেং আকি বিয়া মেনকে লুমজং দেরা আংজির বাহিনী দো বাহিনী তা আহেম চিদুন এলো আংজির মার আতুম সি পাকলেং সয় লাসি আহেম তা চিদুন দাপ্রাংলো ইনুৎকে তেরন হেমসি কেলে লাপেন ইনুরা বাংকে রংহাং হেমসি কেলে বাহিনী তা তে বক্তেরায় রংসি কেলে সাই দে আংজির মারাতুম বাং হেমদুন এটা ফিসি লঙ্কি সাই জগ জে পেন আচর চিরি নাং কক লঙ্কি এতুম বিক্রায় হুট কিদুক আনগেচু লংলে আমহি সুমন আনপিন লাসি লঙ্কিকে লোক আচারি দুঞ্জি এফান স্কুল পোকেয়ারনি সীতা আর দিকদুন ফ্লিপলে কপুলাং কিদু কিছু জয়নেলো পুষি আনিং চেপাং সাম ইলো কমাত আফানল আকয় কি পিপ লঙ্কি আপায় আপুয়া তুমতা কিদুক থেক টিক কেচংদা চতেলো পেন লকসি অসমারা চেপাং রেং আর নিশি বাকলে কে সাংলো পুলোতে বাংস নিং বেকে মেহিপ মেথর থেলো পু আনা কিদুক আং বংশি লঙ্কি আতুম পেয়ঠে কে দোদো লঙ্কি আমেথাংলে লো থেকতে পুষিতা আমু লুমজং আফানকে লোপচার লিদুন তৈল চাপং খরসিং ক্রু অরং এলপি স্কুল অলংসি আমু লুমজং আফান আমেন থাপদুন লঙ্কি এতুমা রং পেন চাপংকে কিলোমিটার হিনী বাগদুজি বন্তা হাবির আতোয়ার পেনা আরলেং আর লককে আবে সীতা হাবির হারামা তোয়ার সি কাছে হেলাত না আনারলো আং আং তা ইনোভেট পুকে কেদাম হায়া বাং আবি আজোকে আফিয়ালামলো পুসনা তোবারসি লঙ্কি আমু লুমজংকে লোকাচার লিদুনে শেখ মাতে এলপি স্কুল আং ডেং আনকে কাছেহেলাত নাং লঙ্কি পারি সচিত আহুৎসি আপে আপু আতুম চেওয়া এট পু আংজির বাহিনী এতুমতা আহেম কাছি দুন এরাজক লঙ্কিকে কেপারি সোয়াজির ডিংদে দেল হেমকে হনা বাঙ্গা ভিয়াজক মেখ্রি পেন চেলাংসি হেম রিচু বুচে চু ইংতুংল লঙ্কি আতুম করতে তে চিংহন ও লঙ্কিকে আলাং কে থেকথে আলার আমু লুমজং আফানসি লোক আপাচারি দুন আমো আর চে পিদুনল পুসনসি লঙ্কি আতুম নাংচুকলেম বমসি বাং বমল লঙ্কি লাপেন মেখ্রি আতুম কাপা ও আর তাই সিবেট মেখ্রি আফান লঙ্কিসি পাকলেং জি সেতা পাকলেং ওকে কালি লঙ্কি পেন মেখ্রি আতুম ওভে আতুমন আলাম কাছে লঙ্কে দিকয় আর আমাং অকিপ্রু আহুত নিংকানে সেক পেন রংবে রং থাক আসর চেলাংসি জাং মিয়া চেকলো অকিপুরা সাই ক্লেম ক্লেম বাংস অকিপুরা হুসি লঙ্কি পেন মেখ্রিকে কাছে তং চেংলো আর নিশিয়ালাম দি কয়রয় অকিপুরা হুট মেখ্রি এতুমতা আজির পি কাছে কাক্রুং মানা এতুম পেন অকিরি দুঞ্জিয় ফানপুরা দি কয়রয় আমাং আলং পালে দুনল লাপু লঙ্কি সারমেন লাংটুক এতুমতা হিরুকি ফুর পেন নাংলেসি হিরু আর লান লং হিরুকে পাম পাং চেং দুন ফিটল
2: এ কমার লাগে হিরু চক নাই
0: কাদো কাবে আহি রু কেবা নাতুম আং ডি সি সারলাংসি হিরুকে পাম ইং তন লাপেন হিরু জলো হিরু জ দেট পেন আফি কাদো কাবে কাছে তং আন আফান পাচিনিল
3: ননকে হিরুতা পাম এল পদ
0: পুসন লঙ্কি এবং আসে গেথে পেন কাদো কাবে তোমা ফান পাচিনিল কাদো কাবে তুমতা লঙ্কি পাচিনিয়া তেং পেন অ কিরি দুঞ্জিয়া ফান লাং সুন্দুন রিন্তিল মেখ্রি কাকরুং কাছে মানায় তুমতা সুন্দুন পেজো পেজো পেন অ কিরি দুন পাংচেংল ইংলং অলাং রয় পেনাক আর লং দো ও পেনাং আনকে আছে পান বাং সেং সাং আনপিন লঙ্কি পেন চেংলক পেনাং আনাকে সার আলেংতা দো আর লং আদাক আদাক লাং কিলিয়ার কি ইংরেং উ আনপিন আসে সোপেনকে পেনাং

0: pinu charju long le kadok kawe atumta langthak pen ok nang ribom si bang bom lo longki phan kri langtuk langming atumta langthak pen langber nang sunsi mekriya dungarai malom okiri pathe dam pen vidwat dun chucha lo kepari so hut puke ओवे तो मन के जा लिंग काचिंग बे दुंदु लाके उवे उदोना और दुर्लो पिनी लौकी अभंता उवे तो मन कांगू के चेंगलो बन ओ किरी पुके लांग लौंग आर्दिक नंगी बनता लौकी के मेक्रिय तुमनासी आमेक पते लांगडुन चेन तिति पु मेक्रिय तुमता लौकी अफान के थेकलोंग लेके काली आदुंगाराय जोंसी मेर के पापुदो पोलोते पिजो प्लीप्लिय तुमके টংটার টংপ্রু পোসেতা চোসক দুনবেগ পো হোডুন্দে সেতা আদুংরায় আন ইংবাই দুনবেগজি লাহেনল পিনি লঙ্কি পেন মেক্রিয়া তুমতা আপরা জাগবে নাকি মানল বন লঙ্কি মেক্রিয়া ফান লাংলে পুতা উন এ আথে মেক্রিয়ার জিয়া বলনকে পিনি অকিরি রাবসারাং বং পেন কাছে যার মুচত কি ইক ও তাকালি কে এট ও তাকালি চেলনচি অকিপ্রু নাকি দুন পোসেতা ও করজাং আনিং বোজ কেপাং এ ও কে কালি সেতা পে রি নাকা চিংথাং কে ক্রিমচিত আপে রিসি নাকা চিংথাং পিনি লাংপং ইকসিপ জয় কে সিনিং আলির লাপেন পে কক কে দুফির সো আকে এৎসি নাকা চিংথাং কে ঠেলে ইং আর লেপ পুসিতা আকেং সার্তি কে থে বংবাং আথে লঙ্কিতা আমেকসি কাচুবিলর বোজ লাং কার নুকমুচত আজো পোলোতে মেক্রিয়া পে রি কাছে পা চামচে দে জিয়া ফান আপিনি চেপা সে দেং চেত তিতি আকেং ফু পেন আথাক আন আপিনি কেপা সে দেং আহুত লঙ্কিতা আমেক আর সেট পেন সেতা কেলাং পাং চিং দুন দুন লামসো কালি বাং জং হেলে অক হুমরিপ্তা লঙ্কি পুপুকে অক হুমদুন লংলে পেন আথে লঙ্কি আমেক হিনি আফানকে মেক্রিয়ার জেসি বিন হেট লোকে লাসি লঙ্কিতা অকলে লংপন পে সেতা মেক্রিয়ার যে মুমাঙানকে লংপন টান লবন মেক্রিয়াজির পি কাকরুং কাছে মানায় তুম কাছে থান কাংনে কাপাক আপাক কাকরুং আবাং পুলো
1: পিনিয়া অক নাং কেরি দুনকে লা মেক্রিয়ান চল লবন ওই মারলি আকুপমাই গে মেকে ই তুমকে নাং দুন পাকে জয়লো ওই মারলি
2: পিনি কে চেংসি জক আনাংলং আলংকি পো আলাম হানচাকে পো আনসি কাংটনিকল পুথত ইংকুং হিনি আলংলে চেটং থু ইগলনা

স্কাল্পটার অব দ্য ইউনিটি অব মডার্ন ইন্ডিয়া লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই পটেল। মাই ডিয়ার ফেলো সিটিজেন্স, দ্য কনস্টিটিউশন ফ্রেমড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া রেস্ট অন দ্য ফাউন্ডেশন অফ পিপলস পার্টিসিপেশন। দ্য স্পিরিট অফ পাবলিক পার্টিসিপেশন হেজ অলওয়েজ বিন ইনহেরেন্ট ইন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, হুইচ ইজ দ্য ক্রেডল অফ ডেমোক্রেসি। উইথ রিনিউড ভিগর আওয়ার ফেলো সিটিজেন্স আর প্রমোটিং দ্য সেম ট্রাডিশন অফ পিপলস পার্টিসিপেশন। ন্যাশনাল ক্যাম্পেইনস আর বিং ইমপ্লিমেন্টেড থ্রু অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য পিপল। দিস ইজ এন ইন্সপায়ারিং অ্যাচিভমেন্ট অফ আওয়ার ডেমোক্রেসি। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অফ অপরচুনিটি এলং উইথ দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল আর এমং দ্য চেরিশড আইডিয়ালস অফ আওয়ার কনস্টিটিউশন। টুডে পিপল ফ্রম অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডস আর মেকিং এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশনস ইন মেনি ফিল্ডস। দিস স্ট্রেংথেনস মাই বিলিফ দ্যাট ইন টুডেজ ভারত এভরি ওয়ান ক্যান ড্রিম বিগ অ্যান্ড অলসো রিয়ালাইজ সাচ ড্রিমস। আওয়ার কনস্টিটিউশন ক্লিয়ারলি লেজ ডাউন দ্য রেসপন্সিবিলিটিজ অফ দ্য এক্সিকিউটিভ, দ্য লেজিসলেচার এন্ড দ্য জুডিশিয়ারি। গিভিং ভয়েস টু দ্য আসপিরেশনস অফ দ্য পিপল ইজ দ্য ডিউটি অফ দ্য রিপ্রেজেন্টেটিভস ইন দ্য লেজিসলেচার। দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং পলিসিজ দ্যাট সার্ভ দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন এন্ড ইটস পিপল। ইট ইজ দ্য ডিউটি অফ এভরি পার্সন অ্যাসোসিয়েটেড উইথ দ্য জুডিশিয়াল সিস্টম টু এনশিওর দ্যাট নো ওয়ান ইজ ডিপ্রাইভড অফ জাস্টিস ডিউ টু ল্যাক অফ রিসোর্সেস। অল সিটিজেন্স স্পেশালি দোজ বিলঙ্গিং টু ডিপ্রাইভড সেকশনস অফ দ্য সোসাইটি শুড হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু টাইমলি জাস্টিস উইথ ডিগনিটি। মাই ডিয়ার ফেলো সিটিজেন্স, ডিউরিং দ্য পিরিয়ড অফ এ লিটল ওভার এ ডিকেড আওয়ার কান্ট্রি হ্যাজ উইটনেসড রাপিড অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্যারিটি টু হারমোনাইজিং হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিমুভাল অফ নিউমারাস ডিকেডস ওল্ড অবস্টাকলস টু ডেভেলপমেন্ট। আওয়ার কান্ট্রি ইজ সেলিব্রেটিং দ্য 200th বার্থ অ্যানিভার্সারি অফ মহাত্মা জ্যোতিবা ফুলে। মহাত্মা ফুলে অ্যান্ড ক্রান্তি জ্যোতি সাবিত্রীবাই ফুলে মেড হিস্টোরিক কন্ট্রিবিউশনস টু সোশ্যাল জাস্টিস, এজুকেশন, উমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইকুয়ালিটি। ফলোয়িং দেয়ার আইডিয়ালস দ্য আপলিপমেন্ট অফ দ্য ডিপ্রাইভড সেকশনস অফ সোসাইটি হ্যাজ বিন গিভেন প্রায়োরিটি এট দ্য ন্যাশনাল লেভেলস ডিউরিং দ্য পাস্ট ফিউ ইয়ার্স। নিউ স্ট্যান্ডার্ডস হ্যাভ বিন সেট ইন দ্য এরিয়া অফ উমেন্স এজুকেশন। মোর দেন 25 crore পিপল হ্যাভ বিন লিফটেড আউট অফ পোভার্টি আন্ডার প্রধানমন্ত্রী জনধন যোজনা, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রোগ্রাম অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুজন। নিয়ারলি 59 crore অ্যাকাউন্ট হোল্ডার্স হ্যাভ জয়েন্ড দ্য ব্যাঙ্কিং সিস্টম। আউট অফ দিস মোর দেন 32 crore অ্যাকাউন্ট হোল্ডার্স আর উইমেন। ফুড সিকিউরিটি হ্যাজ বিন এনশিওর্ড ফর মোর দেন 80 crore পিপল বাই প্রোভাইডিং দেম উইথ ফ্রি রেশনস। আন্ডার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফ্রি হেলথ কেয়ার কভারেজ অফ আপ টু 5 lakh rupees পার ইয়ার হ্যাজ বিন প্রোভাইডেড টু 60 crore পিপল। কিষাণ সম্মান নিধি অ্যান্ড কিষাণ ক্রেডিট কার্ড হ্যাভ প্রোভাইডেড সপোর্ট টু ফার্মার্স এনগেজড ইন অ্যাক্টিভিটিজ সাচ এজ ফার্মিং, ডেয়ারি, পোলট্রি, ফিশারিজ অ্যান্ড বি কিপিং। হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বিয়ার উইটনেস টু দ্য ফ্যাক্ট দ্যাট ডেভেলপমেন্ট রুটেড ইন এ স্ট্রং সেন্স অফ কালচুরাল আইডেন্টিটি ইজ বোথ র্যাপিড অ্যান্ড সাস্টেনেবল। টুডে দেয়ার ইজ এ গ্রোয়িং অ্যাওয়ারনেস ইন দ্য কান্ট্রি দ্যাট এ সেন্স অফ কালচুরাল প্রাইড বলস্টার্স দ্য ইনার স্ট্রেংথ অফ দ্য নেশন। আওয়ার এনসেস্টার্স হ্যাভ পাসড অন এ রিচ লিগাসি অফ লার্নিং, সায়েন্স, আর্ট অ্যান্ড কালচার, স্পিরিচুয়ালিটি অ্যান্ড ভার্চুয়াস কন্ডাক্ট। We are moving ahead, harmonizing our heritage and development. India has developed the world's largest and best digital infrastructure. Digital payments are now common even in small rural shops and among street vendors. More than half of the world's real-time digital transactions take place in India. Together, the people of India and the government have presented an example of digital revolution to the global community. By using technology, the government has provided benefits of welfare schemes to the people in a transparent manner. Our country has seen an unprecedented expansion of modern infrastructure in the form of highways, waterways, railways, and airways. This is creating opportunities

0: বেংকে পি এম জে জে বি ওয়াই পুলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা পু আংকে সি ব্যাংকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পুলো লা হিনি তা ইনকিউর চেক পড়তে লা ব্যাংক টাঙ্কা ব্যাংকে কাচেলং জিকে চেলং লিলু আংকো জংসি অটল পেনশন যোজনা পু লাতা আচেকল জনবাং সামে ও নে পিউন এলু বলতে লা ব্যাংকে ইনকিউর চেক পুলোতে কোপান সিকে থাপটাং মা লাপানা টাঙ্কাকে জংসি আচেকল দোহাইল আর নিকান দোহাই ফেসি কাঙ্কের পথে লা ব্যাংকে উইথ ইন্টারেস্ট পেন লং লোক জি
1: মেপিক আলাম লকে হাই লাহিনি ইন্সুরেন্স আইকন এম ফু জংসি চেবয় জুইল পোলতং তে হালা আনোমিনি তুম ইন্সুরেন্স চিপালং ই ফান কোনাত লকে দামনং জি কে কপি পিয়াসন এ ক্লেম নাই কে থান পন্থে ইকথা
0: লা ব্যাংকে এ জংসি অ্যাকাউন্ট হোল্ডার জংসি আবে দেদলু চেবয় জুইল পোলতে লাসো পদ ব্যাংকে ক্লেম কি করি জি ফানকে ইন্সুরেন্স পয়সা কে চে হ্যাং জি ফানকে বেং লংসি দামনং পো ইসি আলাম ল আলাং তুম নেলি সি এসপি লংসি ভাঙল পেন নেলি লংসি অ্যাকাউন্ট ইংপুল পলতে লাসো কাস্টমার নেলি লং অ্যাকাউন্ট কাংপুয়া কাস্টমার জংসি পিনে পিনা পেন আবিদেদলু পেন হালা ইন্সুরেন্স আপরটা দোলাং নিঙ্কান সি সি আফান চটেমা লাসি নিঙ্কানি সি আংবং জংসি পিনে পিনা লো বোতে লা বাংকে নীলি লং লে বাং তা চ আংকু ব্যাংকে থে লংসি লাসো ইন্সুরেন্স ইংপুল বলতে কোনাসে লা কাংপুমা হালা দেখছি দাম নাংপু আমপেন লাপেনকে ডকুমেন্টস আলাম ব্যাংকে ডেথ সার্টিফিকেট ব্যাংক কেনাং সত লাল ব্যাংকে আংকে কস অফ ডেথ লাহে পনাংজি আংকে লা ব্যাংকে হালা কাছে ওয়াইজো ইয়া ডকুমেন্টস ল আংকে নমিনি ব্যাংকে কেওয়াইসি ডকুমেন্টস পনাংজি কেওয়াইসি ডকুমেন্টস বলতে আধার কার্ড পান কার্ড লাফানসি কেওয়াইসি ডকুমেন্টস বলো লাপু সনজি কেনাং জি আসন আন ব্যাংকে
1: চোরপার পিক লকি হাই পেনা আনা তুম চেথান থান নীলি একাউন্ট পেনজো কপি জৈনি টংলি টাঙ্কা চেথান আর টিটি ফুপু লাসি লাভাংস আলাম থে পোথাক নলি রেডিও কার্ডু আর ফান থান পাচিনি ফোন ইকজিমা
0: ও লাস পট ব্যাংকে নন লম ব্যাংকে লাপু হেন লং চার্জু ব্যাংক দো টিটি পিপসি আসন আবি আজাদ বি পেন পয়সা চিং থান পে টিটি ল পু আকে অংকে লা সারপেমার তুমসি লাস আলাম বাংকে না চেপাক লাং ক্লাং লাসে লাস পদ ব্যাংকে লাপু হেন পাও পেন চেথান বম আতুল পেনশন যোজনা পু লাস পদ সে লাসন দে আলাম ব্যাংকে লাপুসন লহ পয়সা ব্যাংকে একাউন্ট নং চিবি বেদেত বাটে একাউন্ট নং জুম হেক প চেকলো চেকলো চিংথান নংলে চিংথান নংলে পমো মেনটুনে পয়সা নাকে জ্যাং আহুলতে লাতুম এ হালা পেনশন স্কিম জংসি চেকলো জন ফ জন ট্রক চিংথান নংলে আপদ দামে এফং লা টাঙ্কা কে জ্যাং অংমুচত আসন সনতে কপাসে পেন্ডিং মা লসপত ব্যাংকে চিংথান এটিটি আকে কাছিং থানটাং আহিন ব্যাংকে লা একাউন্ট দক পলা ব্যাংকে লাসপসে লাসন ল প্রবলেম ব্যাংকে আজাদ তাবে সে একাউন্ট লং মেনটেনেন্স বি বেদে টিটি পসে লা আংকু হালা পেনশন স্কিম আচেকলো জন ব্যাংক কাছিং থানং লি পসে লাস প্রবলেম ব্যাংকে দকক টিটি পয়সা চিংথান পে টিটি পোলা ব্যাংকে আসন কাবে লেগে চিংথান আনলি আসন কেলু পসে কে চিংথান লাসে নন ল ব্যাংকে লাসন ব্যাং দো উ আকু নিলিহীন পেন কি পুঁজি ব্যাংকে লা ইন্সুরেন্স পুনন পেনশন পুনয় তামে এ উনআনকে কেছি বি সি কেমি বুসি নিলিহীন পেন পুঁজি আঠে মানে কেদু আতঙ্কা কাংথান উ পুতা খালি ইসি ব্যাংকে ইং কয় লতা নিঙ্কান সি পেন সে ফংবেজি ইসি ব্যাংকে 436 লতা নিঙ্কান সি পেন সে ফংবেজি আঙ্কু পেনশন স্কিম আচেকলো জনবাং পোস্তামে লাখে ফারোহিনী রা ফকে লপানান বাসিং থান চজি লাসি মো লাহাই হুই নন কাছিং থানা পদ ব্যাংকে মোকে সার হতে আলি লম্পু আঙ্কু ইন্সুরেন্স পদ লাসম লাসম চিং থান দে পোস্তামে বিকক তে নমিনি তুমবাংকে মাতে কমান সে নমিনি বিমা এসমার পুনন আজাদ পুনন তামে হালা তুমতা মেন মেনকে লাহাই আর টাঙ্কা পেন আজাদ কংসে লং ইপুমা বসে নিলি জং জং পেন মাথা লাসে কলহানকে লাসপত ইংকের কে দে মাতে লাপু বিকক

পুথাক রাধাতে রনপি লাপেন হেভেলিন তিমং পিয়া তুমং বং চিহু চিপুট আলামজির আর্জুইক লংজি তাংতে পেনাপ আদাপ্রাং দেঙালং কপি পিয়ে যায় মেক্সিকে রটকে পার জুপনিক জিমাকে লাপানিক হেনল স্টুডিও আঘুরি নন আর্নিগাং সাম্পর ফাই সির কেব্রামিনি থংকে প্লেংজি দক দকল লাসি ইনাং লিটুম গুহাটি পেন কেপা চাতাক আমান কেদো ভারত আদে রামে ফি মাতে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু পেন ভারত আরার আফান ইংদেং ট্রকনের কেপ ইন্ডিপেন্ডেন্স ডে মাতে ডেট সালাজং তালনলে আপ্রাংজং আলাংলি পেন ডেট আরার আতুম ফান কেথানা লামজির আসামি সালাম লারপেন আর্জু ইকলং পেন লাভাংশ গুহাটি পেন কেপা চাতাক আসামি সালাম লার পেন আর্জু লংটং ডেট আফিজং নাংলিতুম লাদাখ আকাশবাণী ডিফু স্টেশন পেন কেপা চাতাক কার্বি আলাম লার পেন সিতামে নাংলিতুম আর্জু লং ইকপো

লাপেনকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ইয়ন আরোগ্য যোজনা আকিরাপেন অক প্রাণ কাছে ল্যাঙাফা নিংকান ইসিয়ালং সিকা লাখ ফ আওয়ারসাই পিপনল ননামাত লাবাং সোয়াই স্কিমালং কুটি ট্রক ক্যাব আরাতাতুম আওয়ারসাই চুয়েন দুনলংল কিষাণ সম্মান নিধি লাপেন কিষাণ ক্রেডিট কার্ড সিটামি সাই কাতিকিয়ারাত লাপেনকে ফার্মিং ডেয়ারি ফিশারিস লাপেন পেজো কেপাং রেঙাতুম আফান আওয়ারসাই পিপন বমল সোমিন্দার আফুরকিমোসি ইলিতুম আফান এপেখ্যাংল আহকপেট কাচিং থুর আমু কেচেং লাপেন আংকুর কাছে সাকে এমেথাং আজুতং জুবাত কাছেপাং থেক লাপেন কাছে রাইকমালং পেন তাদো পিনিয়ারনি দেট আলং জুতং জুবাত কেপাং ছোপন আনিং কেহ্যাং আফাই নাংকে বাদ হেলো দেট আজা কংতা নাংকে বাদলো ইলিতুম আফুসার ফিসার আকায়াহুত পেন ইলিতুম আফান কেচারলি আংথুন বিতেকাংল সাইন্স জুতং জুবাত স্পিরিচুয়ালিটি লাপেন ইত ইদুর কাছেপামি সেন জি আফান নাংথান নাংমুম তেকাংলো নোনাবাংকে ইলিতুম ফুসার ফিসার পেন নাংকে তেকাং আখিয়াদাত পেনসি ইলিতুম পুথত কাচিং থুরাতোয়ার পাফ্রাং দুনাংপো ইলিতুম ইন্ডিয়ালং পেনসি সোমিন্দারং কাং পেন কেথেনাই লাপেন কেমেনাই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পেখলাং পনলো নন কি রঙাতক আনুয়ালং আন্তা ডিজিটাল পেমেন্টস আবাংকি দু এট সাইসিলো কুলাত সো কাছু বিয়াতুম লাপেন কি তোয়ার আকুং আসন আসন কাছু জোরাতুম আলং আন্তা দোরেপ সাইসিলো সোমিন্দার আংকাং আ ডিজিটাল পেমেন্ট আংবং পেন আংবং জিতিম কি ভারত আলং পেনসি ক্লেম দে তিতিলো ভারত আলং সরকার লাপেন রাত আংবং সিরাপসি ডিজিটাল রিভলিউশন আজং থান সোমিন্দার আরাত আফান পেখলাংপন ইকলো সরকার আহিন পেন রাত আফান কেরাপন আওয়ার সাই আন্তা ডিজিটাল আকেরাপ পেনসি পালিপন বমলো ইলিতুম আদেট আলং মডার্ন ইনফ্রাস্ট্রাকচার আহিন হাইওয়েস ওয়াটারওয়েস রেলওয়েস লাপেন এয়ারওয়েস কেপাং দাংপন আসাই পেনাং আন্দেং পনলো লাবাং সজক ওরেংওয়ার সাই সিটামি নাংবাতলো লাপেন কি আকিমি এন্টারপ্রাইজ লাপেন ইনভেস্টর আতুম আফান সিটামি আনসুসি আনিং গাছিথি দুথুলো নীলি কাছিং হন দেট আরাত সোমিন্দার আংকাং পেনাং আনা দিমালং রনমাই কিথুর কেদুকক আজয়নি পেনাং আনা দেট আফান্তা আকাশিক সাক নাংদুককলো লাপুসন আকাশিক সাক আপরাহুদ সিটামি ইলিতুম আচুকি চুকাম আমু আবাংকে কাচিং থুর প্রাবজিন সি দুবোমলাং লাবাং সজয়নি সোমিন্দার আদেত আংবং ভারত আচুকি চোকাম হেলো কাচিং থুর কেপ্রাব নাই পুসি হকপনলো সোমিন্দার চুকি চোকাম আমু কেলাং পনাতুম পেন কামুন্থি দাম আতেং পুলোতে ভারত আচুকি চোকাম কাচিং থুর আফান লাকে সোমিন্দার আচুকি চোকাম কাচিং থুর আফান বাতাই হিনি লাং কে আই পুসি পাচিনি পনলো আত্মনির্ভর ভারত অভিয়ান সিতামি চুকি চোকাম আমু আনসোসে নাং পাংচো দুনথুলো লাপেন কে দেট রাই কমাহিন আনসোসে জাকং নাং পিদুনলো ননকাই কিমি কাচিং থুরাতোয়ার কেপাফ্রাং পনবমাহুত ইলিতুম আদেট সিতামি সোমিন্দার আলং তোমন তেফ্রিন কেরাই কমাহিন ইসি কেথে দুং আরপু দেংপনসি পাফ্রাং পনবমলো ইলিতুম আদেট পেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সুরিহিনি রা থংকেপ আনিংকান আজাই মেক পাংচেং পনপে আফ্রাং সিতামি পেনাং আন কিছুন লং পন তাংলো লাপেন কে রিনিউয়েবল ইনার্জি আহিন সিতামি কেদামতাং পেনাং আন আনিংকান আংবং মাংহুমিমি কাচিং থুর আং থেক থেক পনলং তাংলো ইলিতুম আ ন্যাশনাল ইন্টারেস্ট পেনসি ইলিতুম আ ফরেন পলিসি কেচেং ইপু কাপ্রেগাদেট পেন মনসাম কেদো কাছেরাপসেরোই কাচিং কিচিংওয়াই লাপেন কি ইলিতুম আফান বসুধৈব কুটুম্বকম নাংকেপাখ্লাং তেকাং হেলো ইলিতুম আ ফরেন পলিসি আনুজককে নন ইলিতুম কাপ্রেক কাপ্রেক আদেট পেন বেহা বেপারাহীন লাপেন কি আনসোসে কাছেরাপসেরোই থেকজি আফান ফ্রি ট্রেড এগ্রিমেন্টস চেতকপনপো সোমিন্দার আনিতুর আদেট কেদো আন আংবং ইলিতুম আদেট সি জসমেত পেট পেন আর ডিপি পনলো নীলি কাচিং হন দেট আরাত প্লাংমিনা পেন কিলং আসনসন আহর মুকে এন কি নন ইলিতুম আকায়া ফানচত কালি লাকে নন কেবাং জিল্যাং আকায়া তুমা ফান্তা প্লাংমিনা পেন আসনসন আহর মুকে এন আজাকংদো ইলিতুম প্লাংমিনা কাছেরাই কমাসায়াবাং নন পেন চিল্যাং পেমিনাং জি আথেকে নন কেবাং জিল্যাং আকায়া ফান্তা প্লাংমিনা কে কিনাং সত লাপেন নন কেবাং জিল্যাং আতুম সিতা প্লাংমিনা পেন কিলং আসনসন আহর মুকে এন জি আজাকংদো লাসি ইলিতুম প্লাংমিনা আলং পেন কিলং আসন দো আনসিতা কি এন চিরি নাংজি মো এপ্রাং কে বাংজি ল্যাং আকায় তুম আফান কাদুরি আবিদেত আফান ইলিতুম উন আন কি মো এপ্রাং কে বাংজি ল্যাং আতুম আফান প্লাংমিনা পেন কিলং আসন সন দো আনতা কি